লাকে আকাশবাণী ডিফু নালে তুমজা মেকার জুলং বমলাকে এফ এম বেনালং মেগাহার্স ফারুই সিরা টক বরা সিরকেট রেস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পলবংস এপ আলং পেনস্তামে নালে তুম আকাশবাণী ডিফু হাজা মেকার জুলং ইকজি নন স্টেডিও পর ফাই থ্রগ্রাম মিনিট গ্যাপ চক টাংলো আদুন্থু কাংদু কার্ডমালু না যায় মেক আং ডেঙ্গালং কি জেংসিয়ালুন আর জুইকলু না মিরমিলি রং পিপি কিলুন আলু নালাম ধে আদাপ্রাং পোলাবাংসলুন আর জুইগলোনা

নন হে টাংলিটুম রবীনা ক্রপি কিলুন ও পো পালম পলাবাংস লুন আর্জু লং টাংল লাবাংস জায় ম্যাগ আং ডেঙ্গল আদুন থুয়ালুন আর্জু ইগল নাং ফ্রেসিং দি সো লাপেন রবিন ফ্রেসিং দি সো লাপেন মিরমিলি রং পি পিয়াতুম কিলুন আলুন আলাম থে রানাম আকেংরি পোলাবাংসলুন আর্জু ইগল নাং

দোন প্লুট লাসন হেল আদুন থুয়া ব্যাংকে চিক্লোপি প্যান চিক্লোসো আলুন চিক্লোপি প্যান চিক্লোসো আলুন কে বন্ধা নাংক ব্যাংকে লাসন হেল আজু পিনাং আনাপর চিক্লো নাংক্লাং ল চিক্লো লংসু তে নাংক্লাং ল লাসন হুট আপর ল আউসো ব্যাং চিঙ্কিনোপি একদম চিরুসি লাসন ইসনলে পিতাক্রয়ক্রে ইসনলে বে টাক্রয়ক্রে ইসন না বেক্রয়ক্রে মাসি আফিয়ে ব্যাং মেন মেন আর বাক চেক আমাসি নিহাং আনা থু জংসি চিক্লোপি প্যান চিক্লোসু আফান পালাং টয়লো লাসোয়া চিক্লোপি প্যান চিক্লোসু ফান কে পালাং টয় আমাত আউসো ব্যাং লাংডিং আমাসি কাছিরু ব্যাং হামুচট লাপুলো লাসি লাসো আলু না ব্যাংকে লাপুসন হেনল ও

লাবাং সাই মেক আং দেং লং আদুন থুয়ালুন আর জু থুইল নাং চন্দ্রকন্দা তেরাং কেলুন আলু নাম থে চেপাত্তু উন এ নিনি নাং বাংসু আলু নলং কেজং দাম আবং কে নিনিং কেহাং আনিং কেহাং নিম সুপিয়া ফান আনিং কেহাং অং মাঠ আনিং আলাম চেপাত্তু উন এ ডেট রঙা জে লং সি বাংস নিম সুপিয়া ফান কে থেক লং চেং লাবাংস পুথাক নাহকলাই দাম দামে আলং লিবাং আনিং চাথা দাম বেড়ি লাপেন আনিং চপাতে উন এটা জয়নি চিঠান দেট লাবাংস লুন আর চুইগলো না।

লাগে আকাশবাণী দিফু নালে তুমি মেকার জুলং বমলকে এফ এম বেনাল মেঘা হর্স ফারুই সিরা তক বরা সুরকেপ রুইস এ প্লাবেন আনপার্টা নিউজ অন ইয়ার পলবংস এবং প্যান্স দামে নানিতুম আকাশবাণী দিফু যায় মেঘ আর জুলং ইকজি।

আদন্তু হিন্দি লামার জানা লু না যায় মেঘ আং দেলং কেচিং সেলু না জুই লু নাং তার্জেন বলাবং সো আলামার জান আলং আলিশা চেন্নাই লাপেন বিজয় বেনেডিক্স আতুম কিলুন আলুন আলাম থে এ বি সি ডি চালো মেরে সাত চালো বলাবং সো আলুন আর জুই লু নাং।

0: तुम्हें कसम की है।
1: লপন পর্ণালিটুম হিন্দি লাম আর্জন আলু না জ্যামেক আং দেঙালং আসনসন আলুন আর্জুলং টাংলো লাকি আকাশবাণী টিফু নালে তুম জ্যামেক আর্জুলং বোম লাকে এফ এম বেন আলং মেঘ হর্ষ ফারুই সিরা টক বরা সিরকে লাপেন রুইস ইপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পলবং স ইপ আলং পেন সিটামে নালিটুম আকাশবাণী টিফু ও জ্যামেক আর্জুলং ইকজি নন স্টেডিও পর ফাই সিরকেব্রা মিনিট প্লিকেব্রা হ ফ্লেং টাংলো আদুনু ইংলিশ আলু না জ্যামেক আং দেঙালং লুন আর জু ইক সিনাং কেচেং সি হানা মন্তনা পোলা বাংসু অ্যালবাম আলং হানা মন্তনা কিলুন আলুন আলাম থে বিন হিয়ার অল এলং পোলা বাংসু আলুন আর জু ইকলুনা

0: কাটম রজা
1: কাটম কাটম বেসাংহ
0: নালি কে সাই ক্লেম লক বুঝ
2: ওই লাপু লজ
0: নালি তো মরংকে আরং আসার পেন মাসি থুর জ মাসি আরং ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
0: মি পিগলো রং স্যার ও চিনাম তা নিলি গার্জু নালি তো মরংকে কার বিয়াং লং বং পেন কে ক্লার নাই আরং আমেন পেন নং ই লং দুন বুঝি বিটার জুল
1: নালি তুম কাদো কবে হির জুমে লো জো
0: মি পিক মি পিগলো রং স্যার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিদলু রংকাংঠির কপাংঠির আসাই কি আর্নাম আসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
1: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লপেন ডেট কাংঠির এজেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথি কুলাত লপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো
3: নন স্টেডিও পর পর ফাই ক্যাবরা মিনিট গ্রেপ হ চকটাং ল আদুন্ধু লাম জিরো জায় ম্যাক আং টেং আলং লং কাম তেরন কে থান আলাম জিরো থেপি কে কার্বি লামেট কেচেং লাপেন কাপাচিং থ্রু লাবংস পুথাক লামজুর কে থান আর জু ইকলু না
4: ইসিয়া খে আলামেত আতিরি কাচিনি দামজি আফান ইলিতুম পেনাং কাজে থান দাম পাদিং নাং কগজি বন্তালা মিনিট কেবেট আং বংকে যে থান পাজুদুনে লাসি কেনাং সর আলামানসি কে থানজি বর ইচল পিনি ইলিতুম কাজে থান দামজি আসনকে কার্বি লামেত আতিরি লাপেন কে চান মতে দ্য ওরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ কার্বি লিটারি সার পুল কার্কলিকা ফেজু আহুত থেকার কিবি আরন কে পাদ্য আখে হেলো কার্বি লাপেন আলাং লিতুম কানিংজি আলাম আফানসি কার্বি আলাম পুল কার্বি লামেত আতিরিয়া ফুথাক লোকে তকথেক লাপেন লাম আফুর কেমু কেরি মাতুম কে পুদাম আলাম লামদাম নাং কগজি এডওয়ার্ড স্টেক লাপেন চার্লস লিয়েল কে পুকে লাপু হেলো দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই দ্য মেকিরস belongs to the great family of Indo-Chinese speech and Tibetan Burman. Ladakh G.A. Gerson Abangke, Karbi Alam Indo-China Alam Aru, Tibeti Burman Alam Angbong Esonlo. La Karbi Alam Naga Lapen, Boro Akhei Atum Alam, Nangkeplang Angbong Alam Posipung. The Mekirs Pu Akitab Along Ta La Karbi Alam Ke, Boro Dimasa Garo, টাংখুল আঙ্গামি রেংমা লোথা আলাম হে হুই পেন আপার চান মুচত লাপেন তিবেত বার্মা আলাম পেন কেপ্লাং আতিরি চেতে বখেত কার্বি আলাম আতিরি বোদো আলাম পেন আপারা কুকি চিন আলাম আতিরি পেনসি চেতে বক মুচত পুসি সার লিয়েলস লাপেন স্টেক আতুম কেপুদা বন্তা এস কে চতুপায়ধায়া বাংকে সেটা কার্বি আলাম আফান নাগা লাপেন কুকি চিন আলাম আপ্রো আথেকে সাব গ্রুপ আং বংশি কে থাপন এসন আলাম কে লাহেলো অস্ত্রিক মাতে মনখমের আরো আলাম পেন কার্বি আলাম আতিরি আং বংকে পেনাং আন কাছেতে বগদো নন লা মনখমের আলাম কানিংজি আতুম চোমাং লাপেন জান্তা খাসি এন জয়ন্তী আতুম হেলো লামথে কানিংজে আতে অত মুড অব এক্সপ্রেশন আহিন পেন লাংদাম লোতে কার্বি লাপেন চোমাং আলাম আং বং কাচিং লিট লাপেন কাচিজু ঠেকদাম লংজি হাকু পেনতা কাপ্রেক কাপ্রেক আখে আমুনি রাতুম পেন কেদো কেথাক কাচেতে বক লাপেন চিজু সাই আজকসি কার্বি আলাম থে আং বংতা কাপ্রেক আখে আলাম থে কেপাং তক মাতে কেরাম দুন দো আহম আলাম থে তা সংস্কৃত লাপেন সংস্কৃত কালি পেন কেমান পেনাং আন কার্বি আলাম থে পেন কাচেতে বক আদিম ঠেকদাম লং আথেকে আদিম পেন আদিম আহ

কিচিন আরো আলাম কানিংজে তাংখুল নিজো লাপেন কুকিয়াসন সে কার্বিতা ইসি আখ্যাইল কেচান কায় কাচে কিরলা কচি লামতা চিকিরলা দুনবম লামকে এ বয়া তেং দুথিপ থে লাকে কেরেং এত আং থেকল কার্বিয়া লামতা নন আউ বেটিন সি কে প্রেক দোপন বমলো হাকুয়া কায় পেন্তা কার্বি আখ্যাইকে কে দো আলং কে অং লাপেন চেতেরেক বয় আজক সি লাম লুন আমু আনতা কাছে ফারলো দোবমলো লাসন কাছে ফারলো লাংদাম পামেলোতে নন আমার ইলিতুম কার্বিয়া লামা ফান রূপ হো আংবং ঠাকলামুন ইসি রংখাং আলাম হিনি চিনথং আলাম কেথম ভয় আলাম ফ্লি দুমরালি আলাম আপেন ফ কামরূপ রংখাং আলাম ইসি রংখাং আলাম আং আবাংকে নন কার্বিয়াংলং আদাং বিথে লাপেন সুনিতপুর লক্ষিমপুর জরহাট গোলাঘাট এনসি হিলস নগাঁও ডিস্ট্রিক্ট আনিহাং আজো লাপেন আলং কাপ্রেক আদিম কেদো কার্বি আতুমসি কানিংজে কি অং নেই লাপেন বাংসো আলাম সি কার্বি আলাম আবিন আথেকে কার্বি আলাম আং বং ইসি টাইপিক্যাল ল্যাঙ্গুয়েজ পুদামুন হিনি চিনথং আসো আলাম আং বং চোমাং লাপেন জান্তা আলাম থে কিরিমপন পেনাং দো নিঙ্কানক্রে থক ফারো নিঙ্কান ফারুক্রে থক আং বং মালম জান্তা আতুম আং বং কার্বিয়ারার আতুমতা দুদুনল হালাহেয়া কার্বি আতুম আফি থুকে হাদাক পেন হাওয়ার চেতেরেক থুসি নন হামরেন সাব ডিভিজন আনি চিয়ানাত রং সেং থুলো হালাবাং সাহুদ রং খাং মালম কেদো কেদো বারিম কার্বি আতুমকে হালা কেবাং মি আকার্বি আতুম আফান চিনথং আসো পুসি আমেন ইরলো লা চিনথং আসো পু আলাম থেকে চোমাং আলাম সিনতেং পু আলাম থে পেনসি কেমান পুদামুন হালা সিনতেং আসো পু আমাৎসি হাডাক পেন কেবাং আকার বিয়াতুম আফানকে চিনথং আসো পুদাম দে পুমে কেথম মেঘালয়া আলং রিয়াং বং কেদো ভয়া ডিস্ট্রিক্ট আং বং তা কার্বিয়া খেদো আলাং লিতুম কানিং জি আলাম আফানসি ভয় কার্বি আলাম পুদেল বাংসো আলামকে চোমাং লাপেন কার্বি আলাম কাচিংগুইসি কেমান ভয় কার্বি আলাম লাদাক ইলিতুম কানিং জে আলাম পেন কে প্রেক দো সেটা এসন লাংদাম মে মে কে লাহেলো হাডাক মালম কানিং জে বং আকার বি আলাম থে ইলিতুম আং বং আবে ফ্লি কামরূপ ডিস্ট্রিক্ট আং বং কেদো কার্বি আতুম আলাম আফানসি দুমরালি মতে থয় আসো আলাম পুদেল বাংসো আলাম আমরি কার্বি আতুম আং বংসি কানিং জে আবাং ফুকে অং আলাং লিতুম কানিং জে আলাম থে আং বং কার্বি আলাম থে বারিম তাদো খ কামরূপ রংখাং কার্বি আলামকে নগাঁও ডিস্ট্রিক্ট নিচি নিরেপ আঠেকে ধরমতুল যমুনামুখ লাপেন আদুংারাই কেদো আকার বিয়াতুমা বংশী কানিংজে আলাং লিতুম আলাম থে আলং আহোম আলাম থে কে এনপন পেনাং আন্দো কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাবিয়াহুত কার্বি আলাম পেন ফারুকরি শ্রী কেপ রেং করা ফ পেন থম কেপ আং বং মালম কার্বি পোপু আকিতাব রঘুনাথ তেরন তকসি পাকলাংল বাংস কিতাব ননকে থেকলংলে কার্বি আলাম তা এসি লামেত আঠেকে লিটারেসার কাপমান জি লাপেন কাপাচান জিয়াফান মাংদাম সি ফারুকরি শ্রী কেবরা ফ্লিকেপ পেন ফ্লিকেবরা এসি আংবং মালম স্যামসন সিং ইংটি বাসাপি ইংটি কাঠারপি রুট ঠেঙ্কুর সিং ইংটি আতুম ওসমার কিতাব গীতিস কিতাব লাপেন কালাখা আকিতাব পাকলাংল হালাবাংসো আজির দিংক্লুই আফি উথত কেদাম তাং ফারুকরি শ্রী কেবরা থ্রক কেবরা থ্রক আনিংকান কার্বি লামেদা মে আঠেকে কার্বি লিটারেরি কনফারেন্স ইসি আসং সেং পনল বাংসো আমে পেন কার্বি আলামা কিতাব লামসাই লাপেন বীরতা আলো কাপাং রুম লাপেন আকিমিয়া কিতাব কেপাকলাং পঞ্জিয়া ফান কাম ক্লেম পন বমল লান পার তা আহু রেসি কাচারলিয়া কিতাব মতে টেক্সট বুক হে হুইতা পাকলাং পনল পন্তা ননকে বাংসো কিতাব আকাম টিকুক রক আসন সি থেকলং কার্বি লামথে কাপাচান লাপেন কেপাং চৌজি আলাম মাথাসি কার্বি লামেত আমে পেন পেনাং আন লাম থেকেমি হেই হুতা সেং পনল লাপার তা কার্বি আলাম তা ইসি লামেত আথেকে লিটারে সার কে প্রমাণ জিয়া ফান মাং দাম সি কার্বি লামকুরু আথেকে গ্রামার কিতাব তা এপাক পাকলাংল মেথাং হাওয়ার লাপেন আদের আদাদা বীরতা কাচিনি জিয়া ফান ফারুক্রি শ্রী কেবরা থংকার থ্রক আনিংকান মালম খ্রিস্টিয়ান মিশনেরিয়া তুম বীরতা আপু চিকলু আজন্তিন আলো পাকলাংল লাসন পেজো পেন মেথাঙা ডিস্ট্রিক্ট লং লক আফি বীরথে কে মিপু বীরতা আলো পাকলাং থুলো লাপ

0: লাগে আকাশবাণী দিফু নালে তুমি যা মেকার জুলং বম লাগে এফ এম বেন লং মেকা হার্স ভারুই সেরা টক বার সির ক্যাপ রেস এ প্লাপেদান পার্টা নিউজ অন ইয়ার পালা বংশ এ পালং প্যান সিতামে নালে তুম আকাশবাণী দিফু যাই মেক আর জুলং একছি
1: পাই গলু।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবো লইখি, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা
2: সা উপার্জনের এক অংশ খদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
3: আচ্ছা, আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
0: নন স্টেডিও পর পর ফাইক্রে সিচক টাংল আদুন্থু নিং আর লো আলাম থে চাই মেক আং দেং লং কারে ভাঙ্গ পি কে থান আলাম জির আর্জু ইকলো নাই।

আরো পিয়াংবং চে হচ্ছে পোত আর জলং টাংলং লাকে আকাশবাণী ডিফু নালে তুমজা মেকার জলং বম লাকে এফ এম বেনালং মেগা হার্স ফারো সেরা টক বড়া সের কে রয়েস এ প্লাপেন আং পার্টা নিউজ অন ইয়ার প্লাবং স এ বলং পেন সিতাম্বে নালে তুম আকাশবাণী ডিফু আচয় মেঘ আর জলং ইকজি নন স্টেডিও পর পরফাই ক্রে সিরা মিনিট হং ক্যাব চকজি ডক ডক লসে নন মলাম স ফি পেনতে মুম্বাই পেন কাপাচে তাক ওয়েবিদ ভারতীয় জামেক আর জলং ইকবো।

কাৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু নীলি জোনাল রোহাং বীরতার জুঠা আসাম কেবিনেট আলং আকিমি মিনিষ্টার আরপু পিনি কেপেক পন্থুজি আংরিন্দো পাটমি প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুর্মু আফান নিউ দিল্লি আলং কাচিতং দামাফি মিনিষ্টার কে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুথত গুহাটী আলং সুপি নাংপালি থুল বিজেপি সেন্ট্রাল আসংগিয়া আহাম ফাঙাতুম পেন আর্ডি কে দো আমে কাংনি আফেসি মিনিষ্টার কে হয় আকিমি মিনিষ্টার আরপু কেপেক পঞ্জি আফান চিসিকল মিনিষ্টার কে হয় পেন আকিমি মিনিষ্টার আরপু কেপেক পঞ্জি আলো গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য আফান পিপন টাকল খানাপাড়া জ্যোতি বিষ্ণু ইন্টারন্যাশনাল কলা মন্দির আলংসি লাসো আসাম কেবিনেট আরপু কিমি আফান সেমে পাদেং পনপো পেনাবানের লোপরফাই ক্রেহনিরা মিনিট ফ্লিকের ফো আপর পেন্সি মিনিষ্টার আপু কিমি আফান সেমে পাদেং পনপো গভর্নর আচার্যা পেন্সি আকিমি মিনিষ্টার আতুম আফান সেমে কেদেং আলো পাপর হি পনপো সেমে কেদেং আমে আলং বাংনের ক্যাব আসাম সিভিল সার্ভিস অফিসার আতুম আফান তা চোভা পনল কেকলাং রং

থেকে আরুয়া চিকলনি ফাইক্রেনি আনি মিনিস্টার কে হয় ডক্টর শর্মা আনপারা রামেশ্বর তিলি অটল বরা আজান্তা নিয়োগলাপেন চরণ বড় আটম মিনিস্টার আরপু আফান সেমে দেং পন্থাংল মিনিস্টার আরপু কিমি কেপেকপন জি আফান নিউ দিল্লি আলং বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নিতিন নবীন লাপেন ইউনিয়ন হেমরিত মিনিস্টার অমিত শাহ আটম পেন্টা চিংকি চিংবাই পাদুকল শ্রীভূমি আবার আতোয়ার পি লাপেন ন্যাশনাল হাইওয়ে কিকিম কেরাং কাপাংজাং পঞ্চে ফান ইউনিয়ন মিনিস্টার পেনকুটি ফক ক্যাবরা ট্রক আশিকা পানং বিপল মিনিস্টার কে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন নিউ দিল্লি রংসপি আল ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট লাপেন হাইওয়ে মিনিস্টার নিতিন গাডকারি আফান কাছে টংদাম আহুৎসি লাসু আলামথি ছিপাই ছয়পল লাসো আফি হাবার আলো রংসু রংবট আতোয়ার পি কিকিম কেরাং কাপাংজাং পন্থুজি আফান্তা এম এল এ লাপেন আবারি মিনিস্টার কৃষ্ণেন্দু পাল পেন লামথি পাচিনি থুল আকেহাই পাল পেন শ্রীভূমি ডিস্ট্রিক্ট কমিশনার অফিস আলং পাতুমি কাচিংকি চিংবাই কাপিডু অফিসি লাসো আলামথি পাচিনি পল কিকিম কেরাঙামু কি অট পঞ্চি আফান টেন্ডার তাপি পন্তাংল পুতা আলংলি পাচিনি থুল আসাম গভর্নমেন্ট পেন ডিমা হাসাও আফান ক্লাইমেট ফ্রেন্ডলি আটোয়ার পি কিকিম কেরাং কাপাংজাং পঞ্জি আফান কুটি সুরি কি থমরা ফারনের কেবরা টক্সিকের ফো আশিকা পানং পন্টাংল ওয়ার্ল্ড ব্যাঙ্ক আকে রাপেন্সি লাসো আটোয়ার পি কিকিম কেরাং কাপাংজাং আমু অটপনপো পাতুমি খানাপাড়া আসাম এডমিনিস্ট্রেটিভ অফিসার কলেজ আলংসি লাসোয়া প্রজেক্ট কেদেং আফান লামথি চিংকি চিংবাই পাদুপনল কংনিয়ামে এলং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আসাইখি আটাকে অমুচত আসাইখি টেকনিক্যাল এক্সপার্ট কনসালটেন্ট লাপেন স্টেক হোল্ডার আটুমতা চিতং লুনল বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল কাছারি আতুমপেন ডেট পিয়ারলু জাংথু আনাম কাপি ভাত পাচিতনসি এ সঞ্চনী আকেংকাম দেংপনল বিটিসি এজিকিউটিভ কাউন্সিলর লপেন কাউন্সিলর আনং নাম কেবাংজি চিক্লুয়ন ট্রক আফান ফানথম কেব কাংথাং পাদুপনপো বিটিসি চিফ এজিকিউটিভ মেম্বার হাগ্রামা মহিলারি কাছে তংদুর ক্রকরাঝার বড়োল্যান্ড সেক্রেটারিয়েট কাংনি আমে আলংসি লাসোয়ালামথি চিপারাই পনল নর্থ ইস্টার্ন কাউন্সিল ইংডেং ঠক সিকেরা কিথম প্লেনারি সেশন পিনি মেঘালয় ক্যাপিটাল শিলং রংসপি আলং মে কাংনি পাদুপনল ইউনিয়ন হেমরি রাহিনা নাটকেলাং মিনিস্টার লাপেন নর্থ ইস্টার্ন কাউন্সিল চেয়ারম্যান অমিত শাহ পেন্সি লাসো আমে চুপাহেম্পু পন্ড নিহাং নিতুর মিনিস্টারা কে হয় আতুম কাছি তংদুন আমে আলং কিজুই কেলাং কাতিকি কাং হয় থিশ্রি থিকুম্বং বেপার আফান তাংকা কিয়ক দিহীন আকারলি কিকিম কিরাং কমিউনিকেশন লাপেন ইমিথাং এ কেংপেন কারজাব থেকজি আমু কাংথুর পঞ্জিয়া ফানসি কাচিং কিচিংবাই আর ডি পি পন্ড নর্থ ইস্ট ফিউচার প্ল্যান সুরিনি রা ফ্লিকেবরা ট্রক্সি নর্থ ইস্ট ভাইব্রেন্ট হাব অফ ইকোনমিক ডেভেলপমেন্ট কমিউনিকেশন ইনোভেশন সাস্টেনেবিলিটি লাপেন কালচারাল প্রসপেরিটি আফুটাক্তা আর ডি টু ইয়পেন কাচিং কি চিংবাই পাদু পন্ড প্রসার ভারতী পেন আসাম আরলু বাংফ্লি সত্রিয়া ডান্সার মতে কিকান থেক আবং টপ গ্রেড আতুমাফান মানপেং আনং ই পিপনল সঙ্গীত নাটক একাডেমিক অ্যাওয়ার্ড কেলংটাং আবংফু রামকৃষ্ণ তালুকদার অনিতা শর্মা ডক্টর মীরানন্দা বরঠাকুর লপেন বিষ্ণুমণি শৈকী আতুংসি মানপেং টপ গ্রেড আনং ই লংপনল ন্যাশনাল কোঅপারেটিভ ডায়েরি ফেডারেশন লপেন আসাম রাইফল আতম আংবং কেদামতাং দর্মি আর্নি নিহাং নিতোর আংকাং কিচো কাখির কাপিছন কাপাং ডাং পন্থুজিয়া আলাম আফান লামদন আলু কাছে তকাদুপনল লামদন আলু কাছে তকাহুত কুটি ফ্লিকা রাফ্লি কাপেলং পঞ্জি আফান কেমাং পাদুল নিউ দিল্লি আলং কোঅপারেটিভ ডায়েরি সনসি আমুল নন্দিনী ওয়ারানাকি আনপারা প্রেকজাম কোঅপারেটিভ আতুমপেন

0: bang pan ke la ke mai opia si pudam te ma la si la bang so bang pan ke la ke specs mega home megalogy la bang so bang si la ke rim nang kok po la ke do wai ki chu ku pin ne pen ke ka pe me a hon mung ke ka li la bang ke
1: a ho klam lo doctor ke hai tang te make a way make a charge make a heno muni da tumang bong ku pisila puson ke donang kok a thepi ku pilo ma la ma so alam dara da pan se thin than jima
0: pinana ke so make kachichar ie akisu lapu helo trachoma conjunctivitis lapen vitamin A deficiency la hai bangke artakom hek lapen risui janga tum long sidote ma athe mane kesu la so hut ke ke dam thap ke nam phru lapen kachinglum chinglum hostel ke dodun lapen muluk chinglum along ke dodun la hai pen a jog lapen ami thang mata chinglu ching thi thek the la son tha do la hai pen a jog chapa klar thek the pen a joinesi la hai ke su api ki nirpen apen kichu ason kachilong thik thik pen ta la hai chiplang i thik la si la hai tum ke la ke la su la non eliki pudam trachoma ta ho conjunctivitis ta ho la pen malnutrition kalite la vitamin A ka vi pen a joine la hai pen a make ave ike la ke ake onke la osomar tum la pen arta kalite la arta kang ar tum bang si bihek thie ke tum long si la bang so ake su ke do la pen a ko keterek mohen ni lithan bom keterek pu ke la mega solu board ti la ke arta ke on tum do la pen glaucoma pu da tulang la pen la diabetes akisu la hai bangke arta ke on ba aleng ke sara tum si la mang so ke so ke do la keterek glaucoma la pen diabetes la hai pen ke pine high pressure pen la hai bangke la ke hala arta ke dam bom pa si la mang so ke so la hai ke so ke ke do nang ko lo la pena ko do thulang ke ong tum ngang ke la bang ke accident ka te ka chingkoi gari motor ka chingkoi la hai pen ta ba ame ka su ka chi chut pe la hai pen ame ka selana thek the la hai pen a jok ta ame ka wi thek la hai bang ke la kar ta kom ta pu pe lo ta ke ong ta pu pe lo la hai bang ke
1: tan te ku buson si la il tum ame ke me pi ile ten tum pe thek ka jar bang nang je hormu je char se del pon te il tum pe thek ting ting ku buson si man la ji la si la bang su ka chalana abidi mate la bang so ron bang te rara pan than ji ma
0: o la ke kenang sor lo ilitum ka chini nang ji alam te lo la ke te anu tin ta ilitum e mek hini pen si per te ke lang i chot e mek a vile putang te la ke e lam la ning ye sita in ingle re set sita per te kang ting kuk si do la si la si e mek chela na nang ji la pen e mek do nang ji la ke kenang sor lo ilitum aprang si lang nam thu sil na e mek a ve pen a jok anakisung ma la si ইলিতুম আমেক চিচার জিয়াফান আমেক লা ওসমার তুম বিহেক থিহেক পেনসিতামে আমহাং থেক প্লট পেনসিতামে লাবাংসো সো আফান আমেক চেক আপ দাম নাই ডক্টর লং পোনাং জি আথে আমি থা মাত কে চেথান থেক থেদে তাহাই লাসি লাকে ইলি সারপি সাবুরা লাবা থেক মুচরা তুমসি ওসমার তুম আফান পনসি আমেক সাইলাং আলং সি লাহাই চেক আপ দাম নাং পো লাবেন কুলো সমার তুম তাকে অং লাসন চেপ্লাং লাহাই মুনি লিগে থানাসন a refractive error la hai pen a joine school sumar char pen hala loge thana bang ke tok ba kaning je ar judun long le dat ba theglong le achar pen chi char dun de dat hai mine
1: kala
0: ame kai nu pen a joine sita la bang so so ame chi char che pu ke chi than hai he de ji mine
1: kala kala
0: la si non ke school health eye health program bu la hai ta do la si kenang sot ke la hai sumar bihek thi he ka tuma panta school along sita me বা রং ওসমার তুম ফানসিতা মে চিক্লোয়েন থ্রপেন বাতাইসি মে কেলাং আসাই হেমা লং পনসি কেলাং দাম পেলাং ফ্রুই কে লাকে মেসেন ল লাকে লাহাই কে কিচিং সি আর অন ল লাকে লাপেন ইন্দেহিনি বাং নাম থুলো নাং লাপেন আমে কাছে চারছে আমে কাহে নো কপিনে জংসি ডক্টর থেকলং তাংলো লা সে কেলাং আসা বাং ফু চিনি তাংলো লেপুটাং তে প্রাপ জিন পেন পেদার দে পিন পেন আমে কপি মা কে ক্লেম নি লাংডুন সারাগ রাখ নাং পো আমে কি লিপ নাই পুস্তা লিপ সারাগ রাখ নাং পো আমে গা হোমলে থনাই জি পুস্তা থন সারাগ রাখ নাং পো আথে লাহাই কাপে দের পেনা জয়নিতা আকি অং তুম মু দের তাং লতে আমে গ্লিতা আকাম পিপে দের তাহাই আমে গা হোমলে থন সিতা আকাম পিপে দের তাহাই লা সিনন আকে অং তুম ইলি তুম আমে কা চিচার ই নাম দে আমে কা হিনু ই নাম দে কে আহক এট পেন কে লা সিগে লাং দুন টং থেক থেলা পেন কাপাং থেক দুন টং থেক থে দে দা পসি ইলি তুম
1: কাহিনো কে অং
0: কাহিনো কে অং মনা কে ইলি তুম বিহেক আপর তেং বেন সি লাং পাং থেক দুন পেন আপর তে

0: เป็นจังสิหลายเมฆห้อมท่อนดุนกิลิบนั้นแต่ลิบนี้กิจวัตรส่วนด้วยผู้พินัยผู้สิตาปิดุนดาพรางผู้อ่ะส่วนเตะลิตุมอ่ะคืออ๋อตุมเมฆละพันเห็นอีเอ
1: หกลำไม่ปีกลำเจียวโลดอกตอร์กระทาระแกให้นางลีกันเองเจียวละพังแกตั้งแต่ส่วนละพังนับจุดทุลังลายลิตุมมุนิดแกอันนี้บางสิ่งแรงนางก็จะปวดกิจวัตรกิจุนแกคิดได้ตุลุตั้งแต่ละกิจวัตรกิจุนเป็นตัดกับเวกหกเฮมาเตลากรียสนกิจตรงเลยโอลาเกชัวฮอร์มุเป็นต่อเอลิตุมเอเมกเป็นกะเฮโนกิเมลองกะชราเป็นดูมา
0: ลาเคอฮอกอเทเป็นนางอันนาวิตามินส์ดูลาบังซอวิตามินส์อเวตังโลเลปุตังเตเอเมกเชชาร์เอเดตายอะไรงลองลำเป็นไนท์บลายเนสสิกิพุเตมาอันนารโลอากูกิเชชาร์พออันิกังซัมตังโลเตบะอิงติงริมาดิมเลปุตังเตเชชาร์เชเดตลาปุซอนังลีเทลองจีสิตาลาเกคังเมกเมมีอัลลัมคาลีลาเป็นอัลลัมเกอฮอกลาเกasab ingting rim ania harcia wetang lo la ni mahang wetang lo la pen pine ka thang wetang lo liputang te chichar chi pin la sonda je plan la kang ting ku ga pole ke char chi ka chichar chi kali me ka hino posi ke chichar chi la son la ke ake onke vitamin a aso vitamin ka we posi la night blindness kali te kang ting ku adim la ame chichar chi det khang yang ke do I ke
1: antela vitamin a ponang lipulo la bang kichu kichu no hormulong kololong sik do lo
0: vitamin a কিদু আদিম আ হরমোন কে ইলিতুম রং রূপ রহেমারলো বিরি বিথুম বিথেতা দু ইলতুম আর এ কাইতা এ আর চে বমলো লাহাই গেলা পয়েনলো ক্যারটস কালিতে গাজর লাপেন বিনে বংহম ওক আংঠিন ওকাথু লাহাই লং দো লাপেন উটি লং তা দো লাপেন চুলাং লং তা দো ওলো লাপেন আকি অং কে লা লিরসিং সাং
1: আহান পারবো
0: আহান পারবো লং কে ভিটামিন এ দো ওলো lasi lahai ilitum anivangta is lahai han parvo jong si chopon lo pulo dangte ilitum la vitamin A kalite aka preka vitamin de la vitamin B1 vitamin B2 vitamin C la pen vitamin D vitamin K vitamin P lahai ta kenang sodlo lahai a vitamin ta lahai along si long ponpo lasi ilitum lahai hormu chodun chopon bom pulo te lahai ke ador ke so da ka hormu ke kali onta ilitum ke chopon pe pena jo ki e karchi pon pe pena jo han parvo chi onglo pusi ilitum matha ronga ke ongatum seta la kenang sod hormu bangke ilitum e la da ke si warte kang chorti ti lahai lo ilitum e mekta ke chari ide ti
1: মে পিগ্রাম জিলো তান্তে কুপুসন সে ইলে তিন তুম লা মেক কা ওয়ে মতে মেক কা হে নো মেক কা চার সে পেন ইলে তুম সে কা সে লাং নাং জি মা কুপুসন তিন সি কে ক্লেম নাং জি মা লা বং সলাম থে তা আং তন পেন থান জি মা
0: আ ফ্রান্সি বাং লাং নাম সিনাং কি চকি জুনা হরমু মোহেন নি লিপে নান থান ল লাহাই কি চকি জুনা হরমু হান পার ও লং সিদো লাহাই ভিটামিন কে এ মেক কে মে সেন জি আ ফান কে হান পার ও লং সিদো লাসি লাহাই হান পার ও লং চোনাং প লাহাই আনি বাং তা এ থাং মাই থাং কে হান পারবো চুপন ভার্সি আকিমে লাতা এসন ল লাপেন পেনাঙ্গান এমে কেসো থেকলংজি লা আমে গাতে বের সুপ্লর প্লার আমে এর চেন চান আমে গাতে বের কাই কেতা দোয়ার আমে ক্রি কাই কেতা লীলা লাই তাং থেকলং তাংলো পুলু তাংতে লা সিগেলাং আসাই হেমলং পন সরাক সরাক সি কপিয়া কেসো কপিয়া পটমা লাং পাং পাপাং থেকসি হালা সোয়া নিং পেন মামাত প্রাপ জিং পেন সিলাং সরাক রাক নাং লাতা এসন ল লাপেন কিছু আপিকে তেবক তেরাই তা কাইকে জু জামা পট লাবাং সু কাপা বেদে জি ফান কি দু কে থা কাছে পাং থির এ ইরি তের বাং পেন এ মেক চেভেন বেদে নং পো পে রি তের বাং পেন এ মেক চেহে নট ই এ দেড় নং পো লাপেন দু গা বেদ লং লাহে পেন চিরি নং পো কাই তা পাং থির সেট নং পো লাতাই সন লো লাহে পেন তা কিছু পি দোল লাপেন এ মেক হেনো ই থেকলো লাহে পেন তা লাপেন কে দু কে থাক লাপেন কে ক্লেম আদিম পেন তা কপিনে কোরা লং কারখানা লং মেশিন লাহে কি বিয়াদিম লং কে আনিবাং সি ফেরে মেমে হালা দাক কিক্লেম নাং আসন দো লাসি লাহে হরমু পেন কাচিং কয় কে দেজি ফান কাচেরো রে দেজি ফান চেরে নাং লাসি লাং লাং দাম এ পেন ইলি তুম ইয়ং সি লাহে আসন আমুং ইলি তুম ক্লেম পন লাসো তেং ইলি তুম মাথা পন রা ক্লেম পন প্রাপ জিং প্লো দাং তে লাহে লো ইলি তুম এমে পেন কাচেরে থাই জি এমে কাহি নু পেন কাচেরে থাই জি বা এমে কাচে চার ছে দেজি পেন পেন আন ইলি তুম কাচেরে ই থাই জি আং কুঙ্গে লায়ান হ্যালো
1: তাতে দুসি আলাম জি নার জুত লাং এং কথা রাখে হাই লামু পেনাং লি থান লো এমে পেনে আসুলু বরসন এমে খ্রিজাং আরে রসন লাপেন কে পেনে এমে এর চানচুন ল পুসন কে ঠেক লং অসন ও ল পুসন অসি দুলে পুতাংতে আহক পেট পেনা কে সু পাং ঠেক লং লো ল পুতাংতে লাবাং সো কে সু তাইতুম পামিদাত উঞ্জিমা
0: পামিউন মোহেন নিলি থান লহালা কেতেরেক পো আমে কা সোলু বর টিটি লাকে দোয়াই কি চুপেন কে মেমে লাসি কপিলোমা লাগে ক্লেম নাং পো লাকে লিব নাং পো লিপসি আমে হালাকে আমে কা সোসি কাহে নো আমে কা সোলু বর তো লাসি হাল বাং সোলু বর কে লাগে আর তাকে অং অপসি আকে অং এ কাছে প্লাং লা সুপসি হালা সো আকে লু বর পট কে দোবের টিক কে লাগে আমে চে চার চেলো লাসি

লাফোয়ানা প্রণালীতু বড়ো লুণবাড়ি মালুন আজাইমেক আংদেং আলং পেন কাপ্রেক আপ্রেক বড়ো লুণবাড়ি মালুন আর্জুক লং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু বড়ো লুণবাড়ি মালুন আজাইমেক আংদেং আলং পেন প্রফুল্ল ব্রহ্মা কিলোন আলুন আর্জুক ধা

0: كيب لابوسان سيدام هي
1: اه
0: لاكنر كيب لاكسير كيب لابوسان سيدام
1: متهلا بان روم توم بان سينا لي بوم لدي
0: روم توم بان سينا لي بوم لو سيدامي هلا لاكنر كيب لابن لاكسير كيب دام جوي بو بانكي اتي هلا هورمونكي نام بنو هلا ايام فو توم هورمونكي نام بنو اغوت بانكي ايسيال بو دام لو بلو تانتي لا نون بيني كي نام دام جونسي ইসিয়ালাম সুরিসি পুলুতং তে পিনাপ লাপেন পিনাপ দিগনাম দামলো বুতে হালাতুম হালাত কুলাত আবাং মানে আদর জুমলে বারলে লা পছন্দ তো
1: কক আমা সিনাং লিলা সো আদর কালডু কি হির লা সো পছন্দ লি আদর বাং কে নন মা কে থান দাগ লে থিস তাল আন বাকে দামজি
0: দামজি মানে দামজি মানে লান আন কে দাম ভেল নেলি কে ক্লেম কে দাম দাম তিং তে
1: লাগে লাপেন লাকনার ক্যাব বা লাকসির ক্যাব পু বাংকে লাকে রুমনি দি রুমনি হেম আসার নুং আর পো হাইতা লাপু সিমেন্ট পা বন কাং লাপ আজার লাপ ওয়াল হাইতা প্লাস্টার লাপ
0: প্লাস্টার এট সিলিং পি এট কালার পি এট টিং দি প্লপ মথতে আহেম ফু তুম দলক
1: আন দলক ইয়ং সি রুম থম পুলো তন্তে লাবাং লাক ক্যাব লাকরিং বা
0: লাকরিং
1: মি পিক লাম ল লাবাং সদর কে লাগে নাং নন নালি পু বাংকে আহর মুহর তারা দর লা পেন নাং লি তুম কি কিমা নাম পেন পেন দি
0: নাম পেন পেন
1: এন্ড দেন নিলি নন আংকো নালি ফান লা বাং সো ফুথা গালাম ইসি নাকার জন তুম বাংকে লা লাকনের ক্যাপ বা লাকসির ক্যাপ পুসি নাং লি পুলো লা রুম নি বাংকে লা সো পেন জুম হেক পেন তা হেম কে পাতাং ইয়াবার সাইদুমা লা নিলি নাকার জি বাংকে লাক ফ্লি লাক ফো লা সোন পেন তা হেম কে পাতাং ইদে জিয়াবার সাইদুমা কিকিম নাং দি তুম মানে পিনি আ বিডি ক্লেম্পন পেন লা সোনা পতাং ইদে জেবার সাইতা তুমা
0: লা বাংকে ইসি পেন পুদাম লো পুলতাং তে আছে নন কে হরমু আদর তা নাং কি জুম বাংকে কম পিক ল নাং কে বাত
1: নাং বাত সি অং নাং
0: সি অং মু নাক ল বসি লাক প্লি লাক ফো পু বাংকে হয়তু কালি পুলু তাংতে হালা ইকটাকে পাচার নি মাতে কে কাথিয়া বাং
1: নীলি লা সোলাম না কাজি
0: মানে তিনিয়েনসি লাসপুসন সি ভাই নাং কপ লাপেন হালা জিতু আহর মু সিতামে তিং পু সিতামে আদাম সু ও বাং কে নাম লাপেন লাপু মিডিয়াম আলম লাপুসন সি নাম নাং কক
1: নাম নাং কমদি
0: আহেম ফু তুম সিতামে লাপেন হালা ইং চিন পুসিতামি জেনেবা টেন এম এম পিনাং জিয়া দিম বুলোতে এইট এম এম লাপু সন পিচত লাপু পেন বাংকে আওয়ার সাইড সিতামি আরন বেগ মানে আনিজম বেগ কে ক্লেম নাং জি পুলুতাংতে আনিজম বেগ পেন সি কে ক্লেম পুলুতাংতে লাবাংকে নন আবাংকে কুলাত আলং আদর বাং জুম কি জুম বাং কম হেক পসি লাবাং তাং ইক এচেত হালা আহর মু পেন কে কম পেন সিকে পা তাং নাং কক ল কসি হালা কে দু তুম তা ইসি পেন কে আনিং থির উ এ লা পুসন দা
1: দসন কক পো লা না হেম পেন কিম দে পুস্তামি
0: সিতামি হালা আ হেম ফু তুম বাং তা আখরচা মতে আখরস আবাং কম সম বলু তাং তে লা পুসন তা কিসুমান তুম ক্লেম নাং কক লা পেন দু নাং কক
1: দসন তা নালি লা পুসন তা ক্লেম পিলং লং ল মানালি
0: ক্লেম লং ল লা বাংকে লা তিনি এনচি কে পাচার্নিং সিতামি ক্লেম লং ল লাকে হালা আহেম ফু অতুম মাতে আমালি গাতুম এ আখরচা চেলাং রাই পেনসি বাং ক্লেম পো নিলি তুম বাংকে লাপুসন সিতামি লু পুলো তাংতে লাপুসন দা ক্লেম নাং কক আথে নি তুম সিতামি কে ক্লেম তুম বাংকে আরিস মাতে ইসিয়া পেনি দুঃখ কাপসি আনিজম এত বাংকে থানাং পো
1: থানা পোকলাং

0: جيل
1: عمل لك
0: أصلا
1: تبع
0: سي
1: ايه؟
0: نانلي توم كلام نيجي بولو سيتمن سيتامي نانلي توم لابوسون تانكا بار سايس بينيس دوري شات بولو تانك تي لابوسون تا كلام مي بوبا نانلي توم ثان كي ثان بي دي
1: ثامبو
0: مي بيك مي بيك لام لا بولو تانك تي نانلي لا هيم كي كيم كيرا ساي بوتاك دون تو نانكار جوغان دون بانك لابانسو هيم كي كيم كيرا ساي كي كلام بي نانلي تيتان تيتان هور مون نانلي چيكيمو مي مي جيل أصلا هومو تيتان هومو چي نام لونغ لو لسون كلام إيلونغ لو ও লচনা ফুটাক নলি সব বাকনি তুম দুমা
1: কালাং ল মে পি কালাম ল বাংকে এ নিলি হু 2016 মাতে সুরিহিনিরা ক্রিত্র লসানি কানবে নং চকলেম বম বাং বম এ সি নন পিনিং আন বাংকে সুরিহিনিরা ইনকোয়ারা প্লি আনলি ল নিলি আহক ল এ লং পট কে লং ল নিলি ফান আরাম নং পিতাং ডেট পট কে এ পু হুট পেন এ অক এ প্রাণ কি মি ফুন পেন কে চুক্লেম আবাং কে নিলি পেনাং আনা তাংকা লং ল এ নিলি সিতামে নেহেম তুন লাপেন হা রং নিলি সার পি মতে নিলি সার বুড়া আতুম ভান সিতামে আহুত পেন সু ডেট আহুত পেন কে কে কে দর ডি ফুফি সিতামে নিলি চেরাব লং ল লাপেন ডাক নিলি হেম তুন আলং মা সিতামে ওসুমার এ কিচু কি জুন পেন বা নিলি তুম আলা ফেমিলি কিচু পি রি পেন দাং লক সিতামে নিলি নন দাম তাং আন বাংকে আকি তিকু বাং চে থেক দাম লং
0: লেম লোপ পেন কে
1: হ্যাঁ চকলেম লোপ পেন কে চকলেম নাক আবাং কে আবে চকলেম লোপ তাং তে কিচো হিন তাদুরি রে লাপেন কি এন লাপেন হেমা লং পিমা কে নাই আলং বাং সিতামে আকি দর দু
0: মিপিং মিপিং লো নাংলি লাবাং সোলাম ধান পাচির মিপট আনতে নিলি না দুনথনাকার জীবন কে লাবাং সো হেম কি কিম কেরাং ইতা সিমেন হেম কি কিম কেরাং সাই কে ক্লেম পেন হেম তু নি সি কেরেং ইয়াবার সাই মেসেন পতং না লি মাথা মা মতে লাবাং কে দর দি চিরি পতং না লি পুদামি লা ধান পাকলা রিমা
1: আহক ল লাবাং কে ক্লেম লু বুলতাং তে আকে দর দি বাং আবে নিলি নন চে থেকলং তাং আন বাং কে ইসিয়ালাম পুদাম লু বুলতাং তে ক্লেম লু বুলতাং তে এ কোসন ল কিচু হিন পুনয় সাং পুনয় হান পুনয় বাউ সোমার ফান কিচু হরমু পুনয় লান সিদামি মানে বাং আলং মতে আকা প্রেগ হেম কিছু হাংদাম পু বাং নিলি ননা বাংকে নন্দাম তাং আন বাংকে চেথেক লং কমলা নিলি নিলি জং জং পেন বাংকে রেং পুসি নিলি চে মাথা
0: ও মে পিক মে পিক লাম ল আতে ননা লমা আজাগা তুমলা পু সাই চকলেম নং লিলা পু হেম তো দু চট আতুম দু উপসি লাবং জং সি লাবং সো সাই চকলেম পুলা তাং তেলা তা কেরেং আবার সাই হেম তুনি সি কেরেং আবার সাই ফান মিসেন নং লি পুরেম মং
1: মিসেন
0: মি পিক মি পিক লাম ল দে নং লি লাবং সো লা সিমেন লাপেন ইতা হেম কি কিম কেরাং সাই সুংক্রুং পুতং পু ইমা মতে ক্লেম থেক পুলা তাং তে জয় কি পুসি নং লি পুজি লাবং সো সাই
1: লাল আহক লাবাংকে এ ক্লেম লু পুলুতাংতে মুনিত তুমকে আসন তিন হরমুতা চুক্লেম লু পুলুতাংতে আকি জয় কে বাংকে আবিল সীতামি ক্লেম লু পুলুতাংতে আবি মাতে আকি জয় কে তাদু
0: সুংক্রুং পুতা পুদামনি জয় কে পুতা পুদামনি
1: পুদামনি লাকে হা লাকে ক্লেম জিতু কে ক্লেম আতুমালিং মানে কিছুমান তুমকে এ সিলেট হি পেন মাতে আইনি তি পেন আকামি ক্লেম তাদু লাপেন কিছুমান দুঙ্কে নি কামলু নি কেচং দাঁত নাং জিয়া বাংলো পশি নি ক্লেম লু ক্লেম ক্লি প্লুতে নিলি নিলি পিছু ইসু লাপেন নিলি নিলি মি না আপক্স তামি রেংরি পুপেন জেমা থা পেন পো ক্লেম পুলুতাংতে আকে থেক থি লং তামি থেক দে লাপেন আকে উন ই আলং সামি উন দে
0: আদুনতুনালি ফানাঙ্কা জুগন তুঙা লামাঙ্কে বেসাং লাবাংসো আসাই কাছু ক্লেম জিয়া ফান হরমু হরতার কুপিপি হরমু সি নাং পনাংলি যন্ত্রণা পুসি পুলাই হাতিয়ার নালি তুমি হাতিয়ার নালি তুমি লাম্বাঙ্গে হাতিয়ার পুসি পুপুলাই দি লাবাংসো হরমু হরতার কুপিপি সি নাং পনাংলি তুমলা সিমেন হেম কি কিম কেরাং ফান
1: নিলি তুম কি ক্লেম বেক বাংকে হরমু মতে কি ক্লেম ই হরমু বাংকে লালো এ কু নাং পো এ বীরচা নাং পো ডাইস পাইপ হুক ফিতা লাহাই দলু পুলু তাংতে নিলি তুম বাঙ্গে কিচক
0: লা হাই হুই হরমু হরতার কে নাংলি মিথাং সে চিরিপ বলাকে দি
1: চিরিপ

jongsia kangram do pulute pangthei pa menangji langbung langplep anta pavidet nangji jongsi do pulute la swadimalong bleaching powder mate bleaching a do greek kalite tai nangji kitu kangje hormone ta hemcom hembrelong warthap thedetra elong adim hilik hutpen hadaksi wardam chot nangji langkepalia pai tep lapen langkepang pen atipuk jongsi konat ne kewak do pulute martin pa menangji ningchi big tha arnikang sama porlote hemar lopen chitim karplung sai klem nangji lahaya sai ke hijung mihikar ud pheyami ke thor lapen nonmalom hithi kulara long nangge klang chitima pi karplung andowa he hui thor lapen kai nangji kenang sot ke pachini alam jer ke lapwanik chotlo adunthu pini yasar lamthe আর্জুই থা পিনি সারলাম থিয়া বাংকে লাপুহেল আর্লং উপতা কেমেন পুপে মাতে আহগা ফান কালি পুউন এ লাম থেকে মান দামকে আর্লংকে ইংটাং পিগা হরমুয়া পৎসি উপরা পামেন নাং পুপে জাত তামে আহগা ফানকে কালি পুউন এ পুয়া ফানসি কিপু দাম লাসি সারপালাম থেলো আর্লং উপতা কেমেন পুপে মাতে আহগা ফান কালি পুউন এ পিনি সারলাম থেকে লাপওয়ান ওয়েটলো আদুন্থু

আদন্ধু কার্বিলুন বাড়ি মালু না যাই মেক আং ডেং আলং পেন নাংলি তুম রিতনং চিং দি আলুন আর চুই থা কার্বি আতুম কে হাকো পেন তা ইংলং আর রেড কাটি কি ফেজো পেনসি কে রেং লাবাংস কাটি কি আং বং আবাং কে সক সু নেমপো হান জাং বংহম হিপি বক বক ঠেং ঠে লাহে হুই হেনল নিংকানিসি মতে চিকলো ক্রেহিনী আং বং তা কাপড়ে কাপড়ে কাসায় টিকি বম লাপেন থে সেরে ঠেকুম বং হে হুইতা আর চে বম লাহাই হুই কারচিয়া হুদ লুন লাম তেমো হে হুইতা সনসে পনসি নিং আরং কাচিপি হালা সোকা টিকি কাং হয়া হরমু মতে আংজিন লং লোটে হেম বানসি বীরটি পামে জি রিট কি নং আহুদ নিং কারং পেন কি লুন কে কানাং বংলা রিট নং চিং দিয়া লুন সেটা এসন লাসি ননাংলি তুমবাং হেমারিং যাই কিলুন রিট নং চিং দিয়ালুন আর্যিক থা।

কার্বিলুন বাড়ি মালুন আজাই মেক আং ডেং আলং পেন নন হে নাংলি তুম হেমারে ইংজাই কিলুন রিট নং চিং দিয়ালুন আর চিকলং টাংল লাকে আকাশবাণী টিপু আদন্থু কার্বিলুন বাড়ি মালুন আজাই মেক আং ডেং আলং পেন নিমসো কিরুং আলুন আর জুইক থা কার্বিয়াতুম কে ক্রয় টেংকে থিরেং ওয়াংরেং সি চমকান নং জি লাপেন চমকান আহুদ কিলুন কে কান নং জিয়ানটা থিরেং ওয়াং রেং সি কেথান টেকাং মুনি ডাকায় লং থিলরা ফিজি তামে চম রং মে চম রং সো লেদাম দে জংসে কার হি কার জে বাতায় কে থম আন ক্লেম ক্লে পুলোতে লাসি মুনি ডাকায় লং কে থিলরা ফিজি তামে আর হি নং কক লাসি কার হি কার জে আহুত লুন কানটা কেনাং সত লাবাং সো কার হি কার জে মাতে চম কান আহুত নিম সো কিরুং আং ডেং টাডো লাবাংসো নিমসো কিরুং আহুদ আলুন আতমো দো লাবাংসো আলুন মাতে নিমসো কিরুং আলুন ননালিতম বাপুরাম তিমুং কিলুনলে আর্য ইকথা।

লাকে আকাশবাণী টিফু জাইমে কে বাং বম লাকে এফ এম বেনলং পেন মে গাহার্স ফারুই সিরা তকবরা সিরকেপ লাপে নিউজ অন এয়ার মোবাইল এবালং পেন সেতা নাংলিতুম আকাশবাণী ডিফুয়ালং পেন জাইমে কে পাচেতাক আর্জুলং ইকজি আদুনটু লামজির জাইমেক আংডেং আলং পেন কারেং রং ফারপি আহিন পেন রেডিও আপু থাক লামজির কেথান আর্জুইক থাক

0: bang roman ingte om phu che parjan pona bang hun mili krope larsika che parjana bang reng sibon teron pe lapen bengali che parjan pona bang kensing taro atum hello lapen labang so alam hancha kapachuna bang akihai prodip rong phar adon thu ka cherap do na bang samson ingte to tangte ingkung ge thom lam hancha arju ik senang ahor kaching bo avo
1: lirbon nang phie phan cherap dun tha jao
2: oi kemang lo
3: lirbon thak dun lo lirbon tong se lo pen wangsi a phie phan ing hoi long kapang nia long cherap dun lo anke kadom ar em krung pensi ningjelo
2: o pailir bon nang nelo chokpo nang rung dun nang nelo pai ai kalang te ma nang tum hema phi ke banga pora teng pensi dam juilo nesi non puta thi thek thelang
4: nang okareng no mani
3: aning ke run hup kadom mahang natlang ding si kajir ningjelo
2: ni ogle reng no ne কুপিসি কে দোলাং মাপাই নাং তুমলে মেসেন লো বোলোতে নেতা কে মিলো উফ কাদো কাবে নে অক নেবাং আর্জন আলং মাতসি সুথির থার আনলো পাই
3: আলাম থে নিঞ্জেসি কাদম মিহি বদুং আন পাতে বকলো লাপেন আচিনার চুং ককসি কাংনি পপু থেকলংসি কাজির নিঞ্জেলো
4: লিরবন হালা সো থইলা বানরা লিমজির নো অফি থোরঠা থইলা লিমলা
3: আর পংদুং কিদুবেত কারবাক লক থইলা বানসি লিরবন নিঞ্জেলু
2: চকপো লে পাই পিয়া থইলা সিকে নাং লাংমা লংলিয়া থাকাংনি লকসি একাই কে পাদাম লুকে
3: লিরবন কি লিম পিজিরা থইলা আথাক চংমিসি কাদম নিঞ্জেলু পুসনাহুত মেথানজন নিবাংসি কাদম দুংসি দমদুন করল লাসন থেকলংসি কাজিরবাং মেথানজন নি আফান তামসি নিগেলু
4: লাসো মেথানজন নি পেন হেজ শিক্ষাক ইরাব ও মুনিরা দুং তিং আইসি নাং তম দু নাং জি আদু জে নাম দে ডাক পেন
2: বেদু নাং তে মাপাই আহেম ফু আফান কে মেং পেন মুতে মেথান হিরজু মেসি ইমি তাং হো
3: আরিপাক মিহিপ আমিয়ালং চিংতাং মিয়ারসি কাদম নিংগেলু কাদম আলাম ধে আরজুলংসি ওয়াইসং আহরালং কাকনে হিং থেকলংল কাদম আলাম পেন আলাং আনিং বান আফান হাজুক নদলু মারাত মারেং আপি আংবংকে মেথান হেলো মনিরাজের পবিনং হানজাংলাংসো হাই স্কুল হেডমাস্টার জাগিয়ারাম গো গোয়ার নিশি মেয়ালং নিংগেলু ধরমারিচো যুধিষ্ঠির ভান্তা মেথানসি সিনিং কারলুয়া তোবার আন জাপনল গগৈ মাস্টর আলাম নিং চেপাকলোসি ওয়াইসং আলাং মেথানজন নি আনাত লাংল কাজিরা তামকে লং পেন তুর ইক পেন বা খরকে আমেক পালক রেন রানসি কাফেরে জু পেন আর পংসি দমদাম জয় যাইল মেথানজন নি আসে মা থেকলংসি ওয়াইসং আনিং রুনবি ইলো লাপেন কামুন থিডিং আলামকে লারসি আলাং পেসার মাহাং নাত লাংদিং সি আরজুল
1: পেসার সাহারলুং ইসিবাক জুনজিমা
2: তো জুনাং
1: লিরবনাং ফিয়াফান সাওয়ান পিঠা তো
4: সাংসেনি আহানমি গে থাং তাবে নাং ফার্মা না তামির দোলাংবো লিরবন হা ডাক পেনলে মাসাব সোয়ান পিচম নন পে নাং ফি সাপাজুন ইলনা
3: কাজির আসো পিলের বনাফান পিনখাতলো
2: চক পোলে পাই সাং সে তা চকলো কুপি সে চেপা তো রানাং লাংমা তাংতে পো আসু পো তুম বিরটাকে কোসনল মেসেন রেন তিলাং বো রুম তা
3: লিরবন কেলে পিয়াসা আহার লুং লাপেন তামির আহার লুং অদং সি কাদম ওয়াইসং আফান আরজুলো
1: মেসেন লাং পেসার
3: ওয়াইসং পাথি হেক পেন থাক দুলো
2: পামেলো নাং কুপুয়ালাং আলাং কো পাইলো হেম আনারলে নাং পানুং নিলো তে চকলো
3: তামিরাং বব হিনি চুফিন থি কাদম নিংগেলু
4: পানুং নে সে কে দোলাং মানি বাং কাপড়ে কাকে ও সপি কার বিয়া হেম ফান

0: thì lo ta mi ne ke dam nok ne
1: ka chi to ma pe che san chi thu pa me ka si ka phere ju pen ka dom ning ye lu a pe sar doctor ka phere du pu chini si wai song ning run hup lo doctor pulote ka phere ke kat ar me som chok a pe sar ke haku pen a teng si a ning ka che larun e pin a phan ke alang ko pu si cho than pa kroi thek po ma pu a bi di jut ong si alang a pe sar ma hang cho lang lor pen si ning ye lo
2: ai pe sar ka che pa nang chot le dam nang ne ke doctor along ti mung kang buran wet si sang tar ke lang thek chot pu he dilaya pir the along ason thot a thekire do ulang ke ne nang ri pipo ho
0: opo la le nang klem pi rong not sita doctor along ke ne phanang pon a chat nang pon ri de chinni lo bo po
2: oi nang pon pe lo ti pisa
1: aning pa the si wai song ning yelo alam the ar julong si kachi biro kadom ma hangalong kang ne hing pen aning karong chen atur kachito wai song thek dun long lo apesar mohor along aning karong kang nek mon thek long si wai song aning ta arong parlo apesar aning ban ke aki mi kamun thia phan ke deng kang tung te pen kacheton te kacharbo ahar chi ke kreng thek dun long si wai song mang hu he pin ke do thek the dat lo hidipia pir the along non an ke penang an si akache lar nang dolo sita akache lar kawe pin ke monira tum aning ba na long an welo lirbon jir lang e peng pa chon si ning jelo
0: kolope an e om bak churap i thek chi ji me ne
1: jir lang peng deng dun si a phi ka dom bang ning jelo
3: jir lang ge chu nang ning dok u ma phi
1: lirbon ar julo
0: e oi hedi pi e hi thi pen alang tuma phan pawan toy toy lu ta ave pu po chipong ra de ti ti
1: jir lang ar bodit chet si kadom ang niming nim lo la pen ang nim ke tok ke leng jin ang hong long si ka jiranat lang si ning ye lo
0: mathari ni men imun pi ke ka prega kheo su pi sita hem che wang wek ji chini lo banga ke sar sara tum ning je je le me sen si e don e rap he no te e dong ren kukia hem amunit an ning me sen pai nang matha jat mathari
3: ni কবিতা আবিদেত কে জ কপিল কে চোপ
1: কোয়া বাতা চিংপুসি কাজির নিঞ্জেলো
0: নাং নেলো পাই চুচেলো এসু কচু রত বেরা জয়নে কোবে কে চো কে ওথুলো নে কে থুরলো হো ওসমারা তুমা বেরটা কোসন সন মা পুসি কাচিনিয়া ফাঁসি কে বাং রায় ওপো তো দোথা দে
2: ওই তো নে দো কক পিলে নাং মাথা জাত মাথা রিপেসা দিলাই কে তো থেং কুরিং তিয়া হেম সে পালাং নাম সি মো নাং থান পোহে তো
1: জিরলাং এ পেং অডং সি কি থুর পো পাহুত ওয়াই সং আং হো পেন থেং কুরিং তিয়া মেন আর জুলং সি কা দম কে আমে ঘিনি পাবং লং চেন সি কা ফিরে দুক পেন আলাং মাহাং নাত লাং দিং সি নিং গেলু
0: পো ওয়াই সং আন্তা এ থে লাম লে মা হ
2: পিলো পে স্যার
0: থেং কুরা হেম কে বাপ দু ও পুলে মা আলাং হেম কে দাম দে দেব সি কে মেজি বো
1: থ্যাংকুর ইংতিয়া হেম বাপ দো পু কাজির তা আর জুলং সি ফেরে দুগলো কাংপু আক আকোবে আবাতা কুপ সি আনি পিয়া মাহাং নাত লাং দুন দিং লো লিরবন কে থাং তা চিনি দুন দে সি মাহুবং পেন আফিয়া মাহাং সি লাং দিং লো আমে কে জাং কে দম জয় আমি থান বা খর কে বাতাই হিনি বাক বুক বুক পু ইং উগলা আমাং লং আমি থান কপিনে সি কে থেক লং রকম
2: পেসার থ্যাংকুর কে নিজের পোলো বাতাই কো আনলো নে নি আহেম হর কিজুন দাম আন কিছু দাম তা কো নাতল থ্যাং থি দেট কে তাং তে আলাং হেম বাপ দো পুতানি কে আরজুলং লি পিন লা দেলাই হাওয়ারা ফান আনং নো পাজু নো ফানসি বাঙা তুমলা হই পাজে থ্যাং তাবলো পেসা লাহৈ আলাম কে নাং আৰু জুদুন থাবৰি চিনি ল
0: নাং কুপি মা কে মেক থেক লং লালেক্লেম নন্দপো সীতা চেরে তু মনিরা তুমাং থিন মেমে জং জং আলে আফান সে চেমাথা চট চিনি ল মনিরা তুম কে ক্লেম থেক থে আসন থাং তা আবে নাং ফান আর না মাহির জু মে নাং পা পি নাং পো
2: লেরব নাং ফিয়া ফান হেম আন্থন দুন পিন থাদা
1: আসো পিয়া ফান ওয়াইসং পিন খাদলো
0: চকপো পায়।

0: জামরং তাহে মারলো সিদো না এনপি দাম রায় থা দা আর নি তাথে তাংলু জো
1: নোপাক আংস রিপেন ফেরয় প্রুইসি রেমা রে রেমা আলাং আসাদ লাংলো
0: ও কাং থান ইকে লানে নো পাক সিকে এনাং জিয়াদু
1: আলাংকে পাশি মুতুরলো
2: মো হেম গেছে ভাঙ হুট হান্থু আর বোনাং বে চমথা নেচর ইদুকলো
1: জাম্বরং পা চন্দনসি আপিসু আবাং নিজেলো
0: ওই ওই হালালের বনা ভানবো পালাং দুম তু দেই
1: কাজিরকে ওই পু থাং তা থাক।

আদুন্থু হিন্দি লামার জানালো না যায় মেক আংডেং আ লং প্যান মেহুনা পু হিন্দি লামার জানালং প্যান সোনু নিগম লাপেন শ্রিয়া ঘোষাল কিলুনালুন আর্যিকথা আলুনালাম থে মেহুনা তংতে আর্যিকথা লাবাংসু আলুন।

হিন্দি লামার জানালুন আজাই মেক আং ডেং আলং পেন লাপুয়ান পর্ণা লিটু কাপড়ে কাপড়ে হিন্দি লামার জানালং পেন হিন্দি আলুন আর জুইলং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুন্থু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রগ্রা মিনিট প্লিকেব্রা ফ চক টাংলো লাসি নন্নাং লিটু গুয়াহাটি পেন কেপা চিতাক সান্ধিয়া আঞ্চলিক বাতরি আসামিস আলাম পেন বীরতা কেথান আর জুলং ইকপো

কার্বিদেত লং রিচিং হনালু না যাই মেক আং ডেং লং পেন লাপুয়ান পর্ণালি তু কাপড়ে কাপড়ে কার্বিদেত লং রিচিং হনালুন আর চিক লং টাংলো আদুন্টু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ট্রক্সিরা মিনিট গ্যাপ চক টাংলো লাসে ননালি তুম দেলহি পেন কে পাচে তাক এনএসডি আকাশবাণী আহিন পেন গভর্নমেন্ট নিঙ্কান কৃহিণী কে চক আপু থাক কাপড়ে কাপড়ে কাচাই মেক আর চুইক থাক

হিন্দি লামার জানালো না যাই মেক আং ডেঙ লং প্যান নন্দেনালি তুম মেরি ইয়ার কিসা দি হে পু হিন্দি লামার জানা লং প্যান আলকা ইয়াকনিক উদিত নারায়ণ সুদেশ ভোসলে লাপেন জসপিন্দর নরুলা খিলুন হামনে সুনা হে পালুন আর্জিক লং টাংলো আদুন্তু হিন্দি লামার জানালো না যাই মেক আং ডেঙ লং প্যান লখনৌ সেন্ট্রাল পু হিন্দি লামার জানা লং প্যান আমিত মিশ্রা লাপেন নীতি মোহন কিলুনালুন আর্জুইক থা আলুনালাম থে মিরে কারওয়া তংতে আর্জুইক থা লবাংসলুন।

ইংলিশ আলু না যাই মেক আংদে লং পেন নন হেড নাংলি তুম ওয়েস্ট লাইফ পু ইংলিশ অ্যালবাম লং পেন টার্ন এরাউন্ড পালুন আর্জিক লং টাংলো আদুনথু ইংলিশ আলু না যাই মেক আংদে লং পেন মাইকেল লার্নস টু রক পু ইংলিশ অ্যালবাম লং পেন আলুন আর্জিক থা আলু নালাম থে কমপ্লিকেটেড হার্ট টাংতে আর্জিক থা লাবাং সোলুন

0: English alun a chai mek ang deng along pen lapuan a pornang li tum kaprek kaprek English album along pen alun arjik long tanglo adun tu pini alam jir jai mek ang deng along pen bisojit bela pen harbamon rong piang bong life insurance a kinang sot a puthak chi hu chi put alam jir arjik tha
1: pini nili tum ladak studio long insurance puthak chi hoche pu panji phan si bor ipon po insurance copy phansi pudam ma kosan se kam claim ma lapen muni da kailong copy a kirap do ma ang tonalam theka chini panji phan pura nelitum inut insurance claim bang pu phansi studio long chopapon eklo alang li men laki sir Biswajit Bipu lapen alang li nanamat life insurance corporation of india mate thihek pen LIC Dipu along si development officer arpudeng pen alang li methang asai cheklem pon ikbom lo lasinon nelitum ko chapateng si alang li sitambi nelitum a studio microphone a thengno non nai ni tanglo lasia ki hai a prangsi nang ni phan la pen labang so jai mek radio nang kar judun ara do na phan sitambi nelitum akashwani dipu abitung pen dinga samakordom nang pajer eklo kardom tangte ki hai pini ke chengsi alam the nali phan nang kar jupon kang tungalam the mangela pui ghen lo insurance polam the ki litum anutinta karjulong se ki onglo lapen kachinita to eglo wa phit se tami atoka nu ara tum bangi kachini tamde tum ta do egla lasi nalhin pen pini than pachini ponik tha insurance bo hok pet copy fancy ki pudam eglo
2: to pini chorolo nali phan se me pen all india radio phan se me nili phan da cho pha pen insurance bo tha nili kachini an son an nankarju pan si ইন্স্যুরেন্স বুদামলতে ইন্স্যুরেন্স কে ইসি মুনিট লাইফ আপানে কেনাংসত হরমুল মুনিট পুদেট কেল এলিতুম ইন্স্যুরেন্স বুদামতে আজাত আসন পেন্টা ইন্স্যুরেন্স এলিতুম কাচেরাপ থাকল ননসন মুনিরা ফান বলতে এলিতুম লাইফ ইন্স্যুরেন্স বল লাপেন গাড়ি মোটর আফান বলতে এলিতুম বা হরমু হরটার আফান বলতে জেনারেল ইন্স্যুরেন্স বল আসি ইন্স্যুরেন্স পু থিহেক পেঞ্জং চিনিলি থান্ডাম বোলতে ইন্স্যুরেন্স মানে ইলি তুম টাংকা আকিসুং ফোদের না পো লাসো পেন চেপা জগি ফানসে ইলি তুমা ইন্স্যুরেন্স বাংকে কেনাং সরলো ইলি তুমি সি বিলো এক্সাম্পল পেন লাংনাম ইক পোতে বিচারলাম লো নাংলি গাড়ি মটর চো নামলো কপাই লাংন পেন মানে নাই হুপি দেরলো বোলতে নালি কন নিয়ে চেপা দুক পেন সি লাসো গাড়ি টাঙ্কা চু বিউটি পেনসেন হেল তুম চো নাম লাগে সি পুস্তামে লাগ ফ পুস্তামে তা ইজোবেদ বাং নাং হিউ পিপন দেট পেন লাগ ফ এলি তুম আহম্পত্তি বা তিলি তুম কাচু বিউটি আর টাঙ্কা যং সে আলং সৈত আবে দেট পিল তুম কানা হক থে পেকল লাসি লাসো কানা হক পেন পা জহি পোতে কপিল সে ইন্স্যুরেন্সকে লাসি কেন কেনাং সৎ বাংকে এলি তুম যং সে হরমু হরটারকে নাম হুট পেন যং সে ইন্স্যুরেন্স যং সে শিখলো বাতে ইন্স্যুরেন্স এন দোনো প্লটে এলি তুম মাংকে লাসো আকিসুংকে আনু কাপ্রেক হানসি পেক প্লট পো লাসো আকিসুং মাংকে কোসন ল পেক প্লট বাংকে নাংলি কাই মাতকে গাড়ি নানি হং বিকক পেন চেলাং দুন ক্রিকে থেক থে দেই লাসো গাড়ি জং সে মানি নাং পন পিদেত পোলতে নাংলি মেন মেন সে সহরমুকে আবিদেত পো মতে নালি রিদেং পেনকে পোলতে নাংলি জং সে বাহান পেক প্লল মানে হ্যাঁ নাং লাং পিয়ন থা পোলতে জ নালি টেনশন ফ্রি পো নালি মাথা সংযোগ প্লট পো লাসন ল ইন্স্যুরেন্স নাং কেরাপ দুন মাংকে নাংলি ইসিয়া টাংকা মাতে প্রিমিয়াম পি পো ইন্স্যুরেন্স ফান্ডিংকে লাতুম মাং বাকি কে কিসুং কে লাতুম নাং লাং পি দুন পো এক্সাম্পল বাংকে লালা জং সি চিং বদল পোতে হা লাসো আ ভ্যালু নালি গাড়ি কে নাম আ ভ্যালু এ নাম আ দর মাংকে ইন্স্যুরেন্স কোম্পানি বাং নাল তাহান নাং তু দেন পো নাং পিথু পো লালতে নাংলি কে জগলো মতে নাংলি হালাস লাগে সি লাখ হিনিয়া টাঙ্কা বা নাই হিউ পিপন দেলো পুসন্তে নাংলি জু

0: jong si la sabang chi tunang po ba pa pache pleng tunang po ba ki mi nam tu bu sa mena lit mena tanka pensi na li ako bierti thu se nam tunang po ta me na li insurance han tech plor join ni la so tanka bang ke na li insurance company tu na li han na pite po la bang si thi hek ni si example hai
1: kalang
0: ke pang bardom
1: choro par pig lo ke hai na li hen pen insurance polam thi apu tha than paklar pon the ga pot puthot adun cholam thi na li phanar ji pon thi igla na li than pon lo insurance bu kapre kapre do hormu hatar insurance la pen gari insurance la hai bang general insurance pu sipu na se life insurance pu bangi copy han si pu dam ek la ke hai na li than pon ek tha
0: so non he jong li tum je than no je insurance kapre kapre do se life insurance pu bang ke munit a life ma te munit a pran pen je phulo insurance bang la hai mane jo eli tum e prang ke chipu ek the নালি তম্ব প্রাইনি লিতম্ব প্রাইনি পিঠেকে বাং পেন পিঠে পেন কাছি ওকে লাসি মুনির লাইফ কে আদর্শ পেক সে আদর্শ পেক পিপন মা পুলতে এ প্রাণ রুতিক সিলি তুম চংদাত উঞ্জি হেমরিত চেলাং উঞ্জি ফ্যামিলি পেন দরডে ভোপেতা শিরিপিজি এপো পাই পেন চেংল এ হেম সরি সোমার ডোয়ান তমি লাসি লাসো কে দমে মাতে লাসো রেসপন্সিবিলিটি মতে কেলাং ওরানাং আদায়িত্ব মতে রেসপন্সিবিলিটি হিলি তুমকে একাই দত্তিক তা ক্লেম নাং পো
1: কেলা
0: লাস পিঠে পেন নাম জুইছি তামে জগজে কসন জগজে বাংকে নালি হেমসর তুম নালি ফাঞ্জং সিনা চিকি পোতে নালি দত্তিক লি নাই চিকি গেলি মতে নালি আবদেস তামে নালি সোমাটুং এ থেনাং জি রেং নাং জি
1: কেলা
0: লু তাবা চালি নাং জি পায় পোসি তামে কেসো এত চেলাং নাং জি লাসে লাসো চেপা জহি পোতে নাংলি কোসন ল যে এ প্রাং লাগলি তুমি চিপু এক থে এতে কোসন হয়তো চেরাই কম্প এ ফ্যামিলি মাতে দনা রাপ হান কোসন সে ইলি আবে দেতা কেচে লাং থেক বের পো লাসি লাপেন কে জগি ফলতে তোয়ার কে ইন্স্যুরেন্স চল বিপদ মা ইন্স্যুরেন্স কে নাংলি দোতাম নাংলি হানাং রাপ পো নাংলি আবে তা নাংলি হানাং রাপ নাংলি কন্টিনিউ পো ইসি লাসি ইন্স্যুরেন্স এনত নাংলি লাইফ ইন্স্যুরেন্স বলতে এলি তুম সন্থম আলি চে থেকলং পো ফার্স্ট কে পিস অফ মাইন্ড মাতে এলি তুম কে মাথা কিসুং পেন জগবের পো ইলি তুম জং সে কাই জো পদাপ্তা সো কে মাথা কিসুং তুবে নি থিলতে বা নিয়ে সো পিয়ার ঠেপেন আবেদ পোতে কোসন পো তামি লা ইন্স্যুরেন্স এনল বোতে লাসো কে মাথা বংকে জগ পো ফার্স কে চেং সি কে লাল আদুন থু কে তাঙ্কা দিহীন তা এলি তুম লাসো কে মাথা দাম তা জগ পো পেপমা লাইফ ইন্স্যুরেন্স এনল পোতে নাংলি হেমা সরটুম কে ইন্স্যুরেন্স পেনসি নাংলি ফান হেমা সরট হন মাতে নমিনি নাংলি নমিনি মানে নাংলি ফ্যামিলি এনলো মতে নাংলি নাংলি পোতা হয় নাংলি পাই তাহাই বা নাংলি হেমা সরট হয় ওয়াইফ বা হাজবেন্ড বা নাংলি সোমার তাহাই লাসি লাতুম হান কে নাংলি ফি সিতামে কপাই লাংন পেনজং সি মুনিত আপর পেপেন সো পেঠে ওনাং কল পুসিতামে লাসো আতঙ্কা বাংকে নমিনি তো মাংকে লং বেগ পো লালো আদুন কে কিছু সি বাংকে ফ্যামিলি মতে নালি হেমা সরটো মাংকে আর লাইফ কে কন্টিনিউ পো কন্টিনিউ মানে সন ল পুহি দাম ধর পো তাঙ্কা আবার সাই লং ল পোতে মুনি তুম চোরে আওয়ার সাই সাউ দোপো লাপেন আকো চোরে আওয়ার সাই চে লং থুপো লসন সে আকায়েত বাংকে কো পাপ্রাং দুন মম্প সে লসন থম আলি বাংকে ইন্স্যুরেন্স এনতে মুনি তুম লং পো
1: মে পি গলাম লকে হাই লা বাংকে পোথা তংলি ফানার জুতে ইগলাং লকে লাইফ ইন্স্যুরেন্স পু কাপ্রে কাপ্রে লা পুসন দা দ ইগমা আকে হাই নালিন পেন থান পাচিন নি পনিক থা
0: লাইফ ইন্স্যুরেন্স দো কাপ্রে কাপ্রে দো বিচারলাম ল এলি তুম নন সেভিংস সেভিংস আটাইপ তো দল সেভিংস পুদাম লতে নাংলি ও সোমার পাচারলি ফান সোমার পাচারলি ফান হা ইন্স্যুরেন্স দল লা পেন পেনশন মো কেসার হো রা ফান কে পানং পেন ইন্স্যুরেন্স দল পেনশন পেনশন প্ল্যান পুদল লা পেন আপর অপর পেন টাঙ্কা নাং চে থাবয় মতে মানি ব্যাগ প্ল্যান পুয়া দল লা পেন টার্ম ইন্স্যুরেন্স পুদল টার্ম ইন্স্যুরেন্স মানে যং সে আমনিত চে বয় জুই প্রতে হেম সরটুম কেলং ল তামে আদর কি জুম পেন সো ইন্স্যুরেন্স দল সে কাপড়ে কাপড়ে ইন্স্যুরেন্স নন ইন্স্যুরেন্স কোম্পানি তুম আলং দু নন লাহাই ল কাপড়ে কাপড়ে ইন্স্যুরেন্স পোতে
1: তাতে কি হয় মোপেন লিগি জং পন ল

0: osomar atom mapan se tame insurance kang puji awar sai do mate policy ing pu me pu sino le than pon la pen saru sar hang atom han se tame ing pu pon me pu la de
1: kala
0: na si la insurance kang puji apan copy p a documents matang te asanamung alo kinang sot la so pu thak na le than pon ek tha
1: la lo insurance ke majju arta ta enmi non hedil tum je than lo osomar tom han osomar tan ta enmi tame osomar tum lo pulote উসমার জুংজুংকে আমি না প্রিমিয়াম চে থাপ থেকে সজনীয় আপি বা আপো না তুমি থাপি নাংপো না সে আপি আপো আ ডকুমেন্টস নাংপো ডকুমেন্টস পুলোতে কপি লোলতে ফার্স্টকে আইডেন্টিটি প্রুফ মতে মেথাং কেপাং থেকা ডকুমেন্টস নাংপো নন লাংডাম পুলতিল তুমকে আইডি প্রুফ পুলোতে নন পিনিয়ারনি কেল তুমকে আধারকে কেনাং সরল আধার নাংপো লাপেন এজ প্রুফ ইসি নাংপো এজ প্রুফ পুলোতে নাংলি আর্টা ফান ইসি নাংপো লাপেন নাংলি বার্থ সার্টিফিকেট তো নাংপো বার্থ সার্টিফিকেট কে উসমার পুলোতে নাংবে একপো পেন ইসি ইনকাম প্রুফ ইসি নাংপো যেনেবা

0: আছে লাহাই বাংকে থরডুন্দে যাচ্ছে কেমেজি পিপামা মোকলিম হত শিক্ষাক ডাকবো লাহাই আলু হবে পোতে সে লাহাই বাংকে পদো নাং পো লাহাই নং জমা লাভ লোপতে দা অফিস লং নং থন লাভ লোপতে লাহাই আ কাগজ লাং পো গে ডাকবেন বাং তাঙ্কা মো আলা আদুন লার মাতে নমিনি আল একাউন্ট লং পালুট পো লাহাই লো কোসন সে ক্লেম নেই বাংকে
1: ফানার জুপন্থে এগলাংলাকে এল আই সি মতে ইন্স্যুরেন্স সেক্টর আলং চকমার আবার সাই মতে জব আপু থাক থান পাচিনি পন একজিমা
0: নালি নানার জুপত চরোপার ল পিপন মা নন ইলিতুম লাংদাম পতে কার্বিং লং জংসি লাংদাম পতে ইলিতুম ওরেং আবার সাই কে দূরে পেক লাং পশিনি লিপুই পেনা আন ডাক কেচারলি মতে গ্রেজুয়েট আং দেং তা চেপা উন্দুন ল ওয়াইফিস তামে পেনা আন তুমকে ওরেং আবার সাই চেলং নেদুল আসি লাসন নন দাক কেচারলি দো তুম হান ইসি আবার সাই কে মে বাংকে দাক এল আই সি লং ইন্স্যুরেন্স অ্যাডভাইজার মানে ইন্স্যুরেন্স এজেন্ট আবার সাই পিপন ল দাক লাসি নীল তুম লং হিনি কে থমা স্কিম দো কেচেং সি কে ইসি দো ল এল আই সি পুলং নি লিকা প্রেক বাং চিন দেশ তামে এল আই সি লং বাং নীল তুম হিনি স্কিম দো ইসি বাংয়ে পুল আর সি এ মতে রুরেল কেরিয়ার এজেন্ট রুরেল কেরিয়ার এজেন্ট পুলতে লা দাক ইলি তুমকে রুরেল মতে এরিয়া ফানকে ইসি আবার সাইকে পিমে দে মাদু সিতামে নাংলি মেট্রিক পাস তাংলো পোতে দাক ইন্স্যুরেন্স নাংলো দুনমে লাপেন ইন্স্যুরেন্স এজেন্ট নাংলো দুনলো পোতে স্টাইপেন মতে ইসি দাক অফিস পেন আচি ক্লিয়ন ওয়া ইসি 5,000 সিতামে ইল তোমা দাক পিপন পো লাসে 5,000 পিপন পো প্লাস আলাংলি তোম দা কানমা বিজনেস কে বানাস কমিশন তা লং পো লাসে লাস ওভার সাইকে নন তা ইল তুম পিপন বমলো দাক ডিফু সিতামে বাং ক্যাব বাং থং ক্যাব বাং প্লি ক্যাব মুনিটকে নন তা লাস আর সি আপনি সি ক্লেম্পন বমলো লাসে লাস ওভার সাই তা ইল তুম দাক কার্বিং লং আরাত আরিসো ইজাং দোয়ান সিতামে লাস ওভার সাই নং চয়েন দুনমে লাপেন আকো নন আকি মি লাবাংকে আরলসপি মার তুমহান সে লাসাওয়ার সাই পিপন্ন আকে আমেনে এম সি এ মতে মহিলা কেরিয়ার এজেন্ট লাকে আরলসপি মার তুমহান সে পানং সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেন কে লঞ্চ স্কিম ল ডাক বাংকে আরলসো 18 ইয়ার্স মতে আটা ক্রেনার ক্যাপ নং পো লাপেন আকি জুমনাই বুস্তামে মেট্রিক আং দেং চেপন দুন তুম নং পো তুমলো পোতে নিঙ্কানে থম ফান আতুম স্টাইপেন কে লং আবার সাই ডাক পিপন ল লাসে কিচেং নিঙ্কানে 7,000 ইল তুম পিপন পো আচিকলো জন্মা পুথর নিঙ্কান ইল তুম 6,000 মতে চরি থ্রক আচিকলো জন্মা পিপন পো লাপেন কে থম নিঙ্কান বাং কে ইল তুম আচিকলো জন্মা চরি ফ ইল তুম পিপন আবার সাই পিপন ল লাসে নাকার জুতুন দো হাস তামিল আসো আবার সাই না চয় দিন ফান দাক ডিফু এল আই সি না হুমরি তামে বা নীলি ফান্সি তামে মো না কন্ট্যাক্ট তামে
1: ইন্স্যুরেন্স পলিসি কাঙ্পু পেন কাচরা মানতে লোন কাচু এনজি আবার সাই লা পছন্দ ইগমা কে হাই থান পনিক থা
0: ও লোন বাংকে নীল তুম বাংকে পলিসি লোন পুবাং দো নীল তুম লো পলিসি লোন পুবাংকে নীল তুম মাহু দেত নাংনে যে লাকে বেঙ্গা লোন পেন চেপ্রেকলে পেনা না তুম দাক নাঙার জু নাইল তুম এল আই সি লং লোন লইং মা লোন আবার সাই কে দো সিতামে লাকে লা কে থাপ তাং আতুম ফান ডাক একাউন্ট কে দো তাং আতুম মাংকে তাঙ্কা যো থাপ দুন বম আতুম কে ডাক পেন পলিসি লোন মতে আসাপ সবা তাঙ্কা আলাং লিতুম দরকার উহুত কে নাং সর হুত আলাং লিতুম চো এন লং লো নাসি লাসো আওয়ার সাই হানসি পুলো পলিসি লোন আজাদ আলোন সিতামে ইন্টারেস্ট কে দোলো কাচোরাম পুতং দেলে দি লাসে এল আই সি লং সিতামে পলিসি লোন লং সিতামে ডাক্তার ইন্টারেস্ট কে নাইল তুম তুনাং পো লাসে পেনান তুম চিনি নে লাসলা মা তামে এল আই সি লোন সিতামে ইন্টারেস্ট কে তুনাং পো সে লাসওয়ার সাইতা দো
1: চোরপার পিক ল কে হাই পাদু সিলাম থেনালি ফানার জুপন ইগলাং কে হাই এল আই সি মতে ইন্স্যুরেন্স কে ক্লেম লং সিতামে অনলাইন পেন আসন আসন কে ক্লেম পন আবার সাইলা পছন্দ ইগমা থান বনিক থা
0: ও পিনি নন কে মডার্ন আকাই মতে ননকে আনতেন তা মোবাইল পেনসে পেনা আন আকামকে চেপে চুন ল সন্তা থাকছে এলি তুম ননকে ব্যাং সিতামে দাম দি পিন পেন ফোন পেন সে তুম পেনা না সাই পাচুন ল ব্যাং সাইজ তামে সন্তাক থাকছে

0: tak insurance sector long se tami banon nil tum LIC long pustami non mangke penang ana sai ke phone pen manali smartphone pen se tami non mangke pichunun po la so long langnam pulote premium ke thap premium premium mane la insurance a tanka ke thabia war sai ke non mat ke phone long pen tanal tum chothabik milo e nal tum office long line ding o pustami nal tum dam sele duk ta hai ji ba mate line di o pusta hai la si la so pen ngal tum hem dulun pen sitaminal tum thap melo premium sitame la pen pamu puson se hala policy loan pusta minal tum non ke hem tot loan pen sitame me na mobile pen sitaminal tum jo apply melo la pen dat tulan el tum la so loan tanal tum a preng no si tui pusta milata hem pen masi phone pen masi chitu melo la pen non ke vaing kapre kapre ka service ta non dola la se non ke vang ji ke ajara service ta insurance a hin na chita me non mang ke el tum online mate mobile phone ben chita me pachunun po la se non ke praying ke joy ke po ya chita me
1: choro par pik lo ki hai tang te ki hai pin ni na li hin pen insurance po thak pinang ana lam the than pachini pon iklo la pen radio na kar jujun ara do an tum chita me ali nang london bo pusi kroi pon lo নালি ফান সিতামে মোকে বাং জার্নি লাপন সে কাং টুং দেন কেলি দন থেক জি আফান আর নাম্বার ই থেলে হের জমি না পাপি দন না পুথ নালি ফান সুরি সুরি কর্ডন না পাজে রেগলো কার্ডো
0: কার্ডো
2: পিনি আলাম জি রাজাই মেক আং দেন লং পেন নন হে নাংলি টুম লাইফ ইন্স্যুরেন্স আপু থাক বিশ্বজিৎ বেলা পেন হার বামন রং পিয়াং বং চিহু চিপু দালাম জি আর জিক লং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু এসন কেনাং সৎকে পাচিনি আলামজির আর্জুইং থা নাংলি তুমজংসি কাচুনিং রিয়ালুঞ্জির আর্জুইং টুং বুলুতে আলম বিলম আজাইমেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকনন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কে টক নাংজি কে লাপু হেলো জাইমেক আমেন আলম বিলম্পু কমাৎসি কিলুনমা নাংলি তুম লুনসে পোলাপেন লুনসে পিয়ামেন নাংটক ইকটুন সিতাচক আলুনালাম থে মাসাপসো নংটক ইকটো নংজি কার্জুকাংটুং আতুমকে দোয়াদি মাতিয়া রংমেন নাচি টক ইকটো নংজি আলম বিলমাজাই মেকে ইরুয়ালং পাতাই হিনিসি রড পারজুচত লাগে ভমকুরুয়ারনি আদা পরফাই নের কেবরা মিনিট থংকেপ লাপেন আজো পরফাই সির কেবরা মিনিট থংকেপ আপর কেনাং সটকে পাচিনিয়ালাম জিরা ভাঙ্কে লাপুয়ানিক চটল আদুন্থু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই নের কেবরা মিনিট প্লি কেবরা ফ চক টাংলো লাসি নন্দাং লিটুম দিল্লি পেন কে পাচে তাক সামাচার সন্ধ্যা হিন্দি লাম পেন বের টাকে থান আর জুলং ইকবো লাপেন পরফাই সির কেবা পরনাং লিটুম দিল্লি পেন কে পাচে তাক নিউজ এট নাইন ইংলিশ লাম পেন বের টাকে থান আর জুলং ইকচি

0: lake akashwani tipu jai meke wang bom lake fm ben along pen megahertz pharisira topara sirke lape news on air mobile abalong pen sitana litom akashwani tipu long pen jai meke pacheta arj long ikji aduntu non studio kuria por por phai sirke bra minute krep ho chok tanglo lasino nang litom tirima ka jai mek ang deng along pen Samson Singh Ingti Akaya Lamua Puthak Dhoneswar Ingti Ahinpen Lamjir Kithan Arjuik Tha
1: Samson Singh Ingti Karbi Kheya Methengtom He is a wise man who does not grieve for the things which he has not, but rejoices for those which he has, Epictetus. Samson Singh ti alangli thang thanga jiklu nikhap ner cap arni parokri sirkra cap anengkansi amhang theklu alangli amhang ke thek adim ke karbi anglong aru ke du tika hills mate tika anglong phelo lape non ke west karbi anglong district aru si dolu Samson Singh ti asar bura amen ke thankur singh ti lape asar pia men ke root madhavi bes borua timung pi phelo আলনি সারবুরা ঠেঙ্কর সিং ইংটি আফ্রাংকে টিকা আলুম সি কেদু তাপেন হিন্দু ধরম সি কেরিম আবাং আভিথু বাংসুয়া ধরম পেন চে উসি সিকুর মতে খ্রিস্টান ধরম ডেংডুল আপেন গোলাঘাট মিশন কম্পৌ নলং সি আহেমাসর পেন পেন কেদু পাথর দামলু আলংলি ঠেঙ্কুর সিং ইংটি সিকুর মতে খ্রিস্টান ধরম ডেংদে আফ্রাংকে এনুদ লাহা মতে লেক লেসিফার লেকা আবেহাস গেকলেম লাপেন সি আলংলি আপিসু আসু কাজি পাংরং ই পুসি আংজির পিয়া কি বিসি মায়া ইং টিপি পেন কাছি কিমু পন্ডু আভিথু নগাঁও ডিপুটি কমিশনার অফিস অলং ধুবাসি মতে ইন্টারপ্রেটার আসাই ক্লেম দুনসি কেরেং জিয়া ফানা বারসাই চুয়েন দুনলু ঠেঙ্কুর সিং ইং পেন রুদ মাধবী বেস বরুয়া তিমুং পি মতে কাজির তিমুং পি আসমার কাদ্দু কবে বাংথ্রক দু লা আলাং লিতুম বাংথ্রক আমেন কেলা পুহেনলু জুনাকি সাইবালা ইং টিপি স্যামসন সিং ইং টি রোলেন সিং ইং টি লরেন্স সিং ইং টি প্রতাপ সিং ইং টি লাপেন মায়া ইং টিপি বাংসি আফ্রাংসিয়াচর মতে রুদ মাধবী বেস বরুয়া তিমুং পি আরং চেবুয়াফি আলাংলি বুথত ঠেঙ্কুর সিং ইং টি আচর চিরিথুলো লা আফি কাচি রিথু আচর আমেন কে কাচে টিসু পি পহেলো আলাংলি কে চুখলা আচর আপেন নন কে কার্বি আংলং আলু নীলি ব্লক আলংসি দোলো আলাংলি পেন কাচুবা থেরাপ আসুমার আফাই বাহিনী দু আমেন হাই হুই কে লা পুহেনলো কার্মেল ফিলিপ ইংটি লাপেন ফ্লোরেন্স বাসাপি ইংটিপি আকেহাই স্যামসন সিং ইংটিকে গোলাঘাট মিশন স্কুল গোলাঘাট আলংসি প্রাইমারি স্কুল কেদুন চেং পুসি ইলিতুমচিনি আলাংলি গোলাঘাট মিশন স্কুল পেন্সি প্রাইমারি আং ডেং চেপা উন্ডুনলো লাপেন মেরিট স্কলারশিপ পেন্সি প্রাইমারি আং ডেং তা চেপা উন্ডুনলো আফিথু আলাংলি বেস বরুয়া হাই স্কুল গোলাঘাট পেন্সি ক্যাপ আং ডেং মতে মেট্রিকুলেশন তা মেসেন পেন চেপা উন্ডুনলো বাংসো ফি আলংলি স্যামসন সিং ইংটি আকেহাই আবাং কটন কলেজ গুহাটি আলংসি মালমসো আপর আফান আমেন চেথাপ দুনসি আকাংতুই আংদেং আন আফান লুকচারি জি আফান দুনলু বনজিতা টাঙ্কা মহা কাদুরে লাপেন চেপা জগন এ আসন আসন হেম আকিসুং কেডো কক অজয় নেসি কটন কলেজ পেন বি এ আংদেং পাজু দুনলংলে দালো বনজিতা স্যামসন সিং ইংটি আবাং আনিং চেপা বিবেসি পুথত লুকচারি দুনজি আফান পুরা তোয়ার কিমি চুরি দুনথুলো আপেন আরনাম আহির জুমে পেন আলংলি ইস্ট পাকিস্তান মতে নন বাংলাদেশ আলং কেদু মুরারি চান্দ কলেজ সিলহেট আলংসি আর্টস আংডেং চালি দুনথুলু আফিথু ফারুকরি সেরকেপ্রা থংকেপ্রা কে থমানেন কানসি মেসেন পেন বি এ আংডেং তা চেপা উন দুনলু আফিথু আলংলি ওরেং আবার সাই চুরি দুন পেন এডুকেশন ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর পু চেপালং দুনলু লাপেন ফারুকরি সেরকেপ্রা থংকেপ্রা ফ্রি আনেন কান পেন্সি আলংলি সাই আংডেং কেক্লেম বাংচেং দুলু স্যামসন সিং ইংটি ইনুট কার্বি আলাম কাছিং হনথেক আসংজাপু কার্বি আরং বং প্রাইমারি স্কুল কিম দে ফি কার্বি আও সোমার তুম মেনা কার্বি আলাম পেন লোকচারি জি আফান পুরা কার্বি আলাম পেন কার্বি টেক্সট বুক তা টকলো লাপেন বাংসু আসাই আলং আলংলি সারবরা ঠেঙ্কুর সিং ইংটি লাপেন বাসাপি ইংটি কাঠার পিতা চেরাব দুলু লা আলংলি তুম পেন কে টক কেপা ক্লাং আকিতাব মতে আলু থুই আমখা কে লাপু হেলু কালাখা আকিতাব তোমোপুরু বিটুসো লাপেন গুপিয়া কিতাব স্যামসন সিং টি ফারুকরি সিরকেপ ফ্লিক্যাপ আনেন কানসি নগ আলং এনুত ধরম পেট পেন কে দু

라선시 니파이 그리네르캡 아니 아루아지클로 바로 크리스케라 플리케브라 트럭스 아닌간 The Northeast Frontier Tribal Areas Assam Excluded and Partially Excluded Area 아판 이시 Subcommittee 생폰로 라방수아 Subcommittee 아마이프케 아케하이 시리즈드 고피나드 버들로 아판시 페글로 라펜 멤버 아툼 아멘케 아케하이 Reverend J.J. Nichols Roy, Sri Rupnath Brahmo, Laban Aliba Imti Pahalu. Labangso Ahud, Karbiya Khai Pen, Kepon Amembar, Ta Bangheni Do, La Alang Letu Amenke, Akahai Korsing Terang, Laban Samson Singh Ti Pahalu. Bangso A Subcommittee A Secretary Ke, Akahai R.K. Ramadhani Pahalu. Bharat Sadhin Long Det Afi, Labangso Ahud, Assam Chief Minister Srijut Gopinath Borloi, Alang Lita, Assam Along Ria Ru Isi, United Mikiri NC Hills District, Amahang Kepa Thekji Afan, Matha Pangchenglu. Lasi, Bharo Kri Sirkera Frikyabaner Ket Maningkan, Alang Li, Ben, Bangso Asai, Ang Deng Kepa Chun, Pa Meji Afan Pura, Isi Boundary Determination Committee, Senglu, Lapen Akehai Sri Mutiram Bora, Revenue, Reverend J.J. Nichols Roy, Sri Rupnath Brahmo, Lapen Aliba Imti Pahalu. Labangso Ahud, Karbiya Khai Pen, Kepon Amembar, Ta Bangheni Do, La Alang Letu Amen Ke, Akahai Korsing Terang, Lapen Samson Singh Ti Pahalu. Bangso A Subcommittee A Secretary Ke, Akahai R.K. Ramadhani Pahalu. Bharat Sadhin Long Det Afi, Labangso Ahud, Assam Chief Minister Srijut Gopinath Borloi, Alang Lita, Assam Along Ria Ru Isi, United Mikiri NC Hills District Amahang Kepa Thekji Afan Matha Pangchenglu. Lasi Bharo Kri Sirkera Frikyabaner Ket Maningkan Alang Li Ben Bangso Asai Ang Deng Kepa Chun Pa Meji Afan Pura Isi Boundary Determination Committee Senglu Lapen Akehai Sri Mutiram Bora Revenue Minister Assam Afansi Bangso A Committee A Chairman Mata Amaifu Peglu. Bangso A Boundary Determination Committee Along Akehai Samson Singh Ti Lapen Korsing Terang MLC Atum Afanta Co-Update Member Asansi Ponlo Ben Bangso Asai Mesen Pen Kepachun Thekji Afan Pura Samson Singh Ti Lapen Korsing Terang Atumta Akehai Sarsing Terang Habai Lapen Song B Atum Afan Arya Sangho Asansi Ponlo Lapen Kedoan Alamta Chingwai Chingsai Linsi Pachun Ponlo Labangso Boundary Determination Committee, a meeting, Kedo Cheng Ke Halaso Hood, Assam Along Supi, Silong Along Si Ingilu, Lapen Adun Tuke Nongo, Local Board Office Nongo, Asai Hem Along Si, Initulu. Bangso Adun Tu Amai Along Ke Akehai Mutiram Bora Si, Mai Chapahem Puponlu. Bangso Amai Along Akehai Samson Singh Ti, Korsing Terang, MLC Atum, Karbia Dorbar Hin Pen, Chetong Dunlu, Lapen Chinki Chetan Dunlu. Halapu Haplong Pen Anat Tuta, Mr. C.S. Booth, S.D.O. Haplong, Lapen Akehai David Long Inghi, Atumta Haplong Pen Wangsi, Maya Long, Chetong Nulo, Lapen Mikri Hills District, Kesengji Alam, Lapen Bangsua Boundary Alam, Chingwai, Chingsai, Dunji Afan, Chetong Nulo, Sita Lam Thi, Chetong Sar, Tekteded, Ajayn Isi, Kachingwai Ta Lansi, Ington Konglo. Bangsua Fi, Yongjung Pen Kepha, Gulaghat Along, Kedu, Akehai Tengkur Singh, Ti Ahem Along, Tong Sekot Boundary Alam, Tikachingwai, Amei Padupon Tulu, Lapen Bangsua Amei Along, Akahai Tengkur Singh Ti Song B, Samson Singh Ti Atumta Chetong Dulu. Bangso Amei Along, Prabjin Pen Miki Hills District, Amhangkepa Thek, Serakji Afan Pura, Sorkar Afan Anjoseke Hangkepa Suthuji Afan, Chetong Sar Pen Sayang Deng, Keklem, Bangcheng Pon Tulu. Lasonsi Suri Suri Karbi, Soramu Kahiman Amang, Kepa Plegji Afan Pura, Bangso Amei Along, Lamthe Chetong Sar Pen Isi Sodak, Alamte Dengponlo, Bonsita Apitu Boundary Determination Committee Pen Kephar Tengsi Nikap Krit Roksi Arni Phaikuni Achiklu Ningkan Pharo Kri Sirkera Phokkabra Isia Ningkan Si United Mikir and NC Hill District Ta Amhang Pathaklu Bonsita Isi Ningduk Meme Alam Ke Lapuhanlo Alang Li Samson Singh Ti Ke Mikir Hills District Kelong Arni Ke Ladak Pirthe Along Amasi Abedalu Angli Arta Jum Hek Ahutsi, Bangso Apirte Pen Chiu Si, Sining Angsong Chilu Juilu. Lasi Angsong Achiklu Longsu Asansi Karbiara Raphan Sining Angsong Pen Si Atura Dak Nang Pidun Thek Cholo. Athema Alangli Samson Singh Ti Abang, Pharo Kri Sirkera Frikyabaner Nerkep Anengkan Nifai Inkor Nerkep Arni Thang Thang Achiklu Ajujilu Apor Si Ajudam Nang Juilu. Lake Karbiya Khaya Phan Isi Ning Kiduk Nai Arni Lu, Lake Isi Manglang nu kahiman asansi mandalo. Karbiya khaya phan lake isi kanoho kethe nae arni pole pudet sita melo lapen karbi apur kimu afaralong lake isi ningduk me nae alo afarlo pole pudet sita melo.
বন্তা ইলিতুম চিনি নাংজি স্যামসন সিং তিহানলু কার্বি আংলং আমি ঠেং টম আলাংলি হ্যালো কার ই খেয়ামিলুর আলাংলিগে কাংটিং আজু ইসি দয় এট পেন কেদু আজু আমিলুর আসনলু আলাংলিগে কার্বি খে আময় আর বুংলু আলাংলি হ্যালো আজু কাংটিং আুতা কাঠে আং আমি আতুর কি পিয়াবাং আলাংলি এনুত ই পি কার্বি আলাম বাসিং হন ঠেকনাই আসংজা পোলু লাসি আলাংলিকে কার্বি টকবাং আসামফ্রি আসন সি কাইকে তা দোয়ারপো কার্বি লংরি পাংটাং নাংজি পোলোতে কার্বি আলাম পাচা নাংজি পোলোতে এদুম নিসুরি তা তেনে নাংনে স্যামসন সিং তিয়াফান আথেমা আলাংলি সি আর্নি সি নিমেয়ারনি কায় টেকাংলু কার্বি খায়া মিলুর কাইকে তা পামেদ লং নাংনে লা কার্বি খায়া মেথেং টম স্যামসন সিং তি হেনলু আহক পেট পেন কেদু কার্বি খে আমেথেং টম লাসি বাংনন সকার্বি দোয়ান ইটুম কিমু লোনাং স্যামসন সিং তিয়াফান লা আলাংলি কাহিমানা মাং আলাম এলে তুম পিনি ওবে কিমি দোয়ান চেরাপ ছিরি পেন চেপাং টাংরা নন আলাংলি কাহিমানা মাং পাপলেং লোনা লাসি এন মরো লিনবেক পু এনু থেগ্রেসেট আটক বাং কানিংজি আতেংকে লাপু

0: হ্যালো, ওয়ান ক্যান নেভার পে ইন গ্রেটিটিউড, ওয়ান ক্যান অনলি পে ইন কাইন্ড সামওয়্যার এলস ইন লাইফ। ইনুট আমি ফান কা চোর পেন চটকে প্রেং চিটুন এ নিং আলু পেন কে ক্লেম কে মিসি কাংহন প্রেং লি চিটুন জি কার্ডম।
1: তিরিমা কায় যায় মেক আং দেং লং পেন নন হেডাংলি তুম থনি সরিং তিয়া হিন পেন স্যামসন সিং টি খে কার্বি খে আমি থেং টম পুথাক স্যামসন সিং টিয়া কায় লামু আলা আপুথাক লামজুর গে থান আর্জিক লং টাংল লাগে আকাশবাণী টিপু আদন্তু কার্বি লামার জান আলু না যায় মেক আং দেং লং পেন হনঠে পু কার্বি লামার জানা লং পেন বিজয় লেখ থে লাপেন প্রবিখা টক বিকিলো না লোন আর্জুক থা আলো নালাম থে আর্জু থা পো তাংতে আর্জুক থা লাবাং সালন।

কার্বি লামার জানা লোনা যায় মেক আং ডেং লং ফেন নন হেনাংলি তুম হন থে পু কার্বি লামার জানা লং ফেন বিজয় লেক থে প্রবিখা তক বিলাপেন মিরমিলি রং পিপি কিলোনা লোন আর্জিক লং টাংলো আদুন্থু হেমাকার জং বু কার্বি লামার জানা লং পেন সার থে রং পি কিলোনা লোন আর্জুক থা লোনা লাম থে নেফান নাং দোদে আসামি টাংতে আর্জুক থা লাভাং সল

আলুন আর্জুকলং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন থু কার্বিলামার জানালো না যাই মেক আং ডেঙালং পেন দিদি মুলোরি পু কার্বিলামার জানালং পেন বিদাসিং রং পিলাপেন বাড়ি রং ফার পি কিলুন আলুন আর্জুকা আলুনালাম থে ও সামি মেট সেরালাং টাংতে আর্জুকা লাবাং সালন

কার্বিলামার জানালুনা যাইমেক আং ডেং লং পেন ননে নালি তুম দিদি মুলোরি পু কার্বিলামার জানা লং পেন বিদাসিং রং পিলা পেন বাড়ি রং ফার পিকি লোনালুন আর্চুক লং টাংলো আদুন থু কার্বিলামার জানালুনা যাইমেক আং ডেং লং পেন হেমেপো কালি নেই পু কার্বিলামার জানা লং পেন সুরেন বেলা পেন মিনোটিং যাই পিকি লোনালুন আর্চুক থা আদুনালান থে নাং চিচিনি নে টাংতে আর্চুক থা লাবাং সালুন।

কার্বি লামার জানালো না যায় মেঘ আং ডেং লংপেন নন হেড নাংলি তুম হেমে পো কালি নে পো কার্বি লামার জানা লংপেন সুরেন বে লাপেন মিনোটিং যায় পে কিলুন নাং চিচিনি নে পালন আর জিক লং টাংল আদুন্থু লামসাম পো কার্বি লামার জানা লংপেন জিতেন তেরাং মালিনী লাপেন সুরেন বে কিলুন আলুন আর জুক থা আলুন আলাম থে কিদো নাংলো জি টাংতে আর জুক থা লাবাং সোয়ালুন

কার্বিলামার জানালো না যাই মেক আংডে লং পেন ননে নাং লিটুম হন্থে পুকার্বিলামার জানা লং পেন আলুন আর্জিক লং টাংলো আদুনথু কার্বিলামার জানালো না যাই মেক আংডে লং পেন আহির পুকার্বিলামার জানা লং পেন প্রাভিকা তক বিলপেন নিটুতিমুং পিকিলুন আলুন আর্জিক থা

কার্বি লামার জানালো না যায় মেঘ আংডেং লং পেন লাপুয়ানা প্রণালী তুম কাপড়ে কাপড়ে কার্বি লামার জানা লং পেন আলুন আর জুই লং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুন্থু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্যাব চক টাংলো লাসিপিনী নীলি তুম আকাশবাণী ডিফু লং পেন যায় মেঘে পাচে তাকে লাপুয়ান সে কাংটন ইগলো পিনি নীলি তুম আকাশবাণী ডিফু লং পেন ব্রডকাস্ট এসিস্টেন্ট আসাই আর পু কেক্লেমকে মিনিকা তেরণপি এনাউন্সার আর পু কেক্লেমকে নীলি সাংমিলি তেরণপি লাপেন কন্ট্রোল রুম লং পেনাকে চেরাবদুনা বাংলাকে রংহাং সাং হু পুথৎপেনা বা দাবলে ইলি তুম পরফাই ফর